0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ৬ই রবিউল আউয়াল, ২০শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ আজ। ৯৩৩৩ কোটি টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশে প্রথমবারের মতো নৌযান সুমারি শুরু হচ্ছে আজ। ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। এবং ইসরায়েলি হামলায় গাজা ও নুসাইরাতে ১০ ফিলিস্তিনি নিহত। শুনছিলেন শিরোনাম।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: এখন শুনুন বিস্তারিত। আজ দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর উলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। ৩৪৯ জন সংসদ সদস্য নির্বাচনে ভোট দিবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন। সিসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা ৭:৩০ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর ৫ মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৯৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪,৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা বাস্তবায়ন করবে। দেশের ৮ বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় ৫,২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৭,০০০ মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন 19টি হোস্টেল ভবন নির্মাণ, দ্বিতীয় সংশোধিত বাংলাদেশের সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীন সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন, ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলার রক্ষা প্রকল্প এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালী করা প্রকল্প। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে একথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
3: এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়, সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি যে আমাদের সরকারের আমলে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনো
1: সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় ইতিমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীতে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত থিঙ্ক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারে বলেন, হালাল খাদ্য সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ে এই খাদ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ সংস্কৃতি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারে এর পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিগত সরকার ভোট কারচুপির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল রংপুরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এ সময় কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনে বাংলাদেশ গড়বে। তিনি গতকাল তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, তার মন্ত্রণালয় এবং নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধার কল্যাণে কাজ করা হবে এবং এই প্রক্রিয়ায় কোন ধরনের গাফলতির সুযোগ থাকবে না। ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, এছাড়া এতে আরও 6 জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কলকাতা থেকে বার্তা সংস্থা AFP জানায়, গতকাল ভোরে আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: এক রাতেই আগুনে পুড়ল কলকাতার একটি আবাসিক হোটেল, প্রাণ গেল বেশ কয়েকজন বাংলাদেশের। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে মধ্যরাতের ভয়াবহ আগুনে ঘুমন্ত অবস্থায় যেসব বাংলাদেশি নাগরিকের প্রাণ গেল, তাদের কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ হয়তো ঘুরতে। হোটেলের তিনতলায় প্রথমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 4টি কক্ষে। কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী। হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় অনেকেই ভেতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অনেক ধোঁয়া ছিল যার ফলে তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তারা বেরিয়ে আসেন।
5: মানে অনেক ধোঁয়া ছিল, তো আমরা আসলে নিঃশ্বাস নিতে পারছিলাম না। পরে ফায়ার সার্ভিসের হেল্পে আমরা সেখানে নেমে এসেছি।
4: গুরুতর দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ হাই কমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
1: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দুল ইসলাম জানিয়েছেন, ভারতের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্তকরণের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার যদি মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে না পারে তবে সরকার অবশ্যই বিষয়টি দেখবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেনের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। গতকাল সচিবালয় মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদান, নারী শিক্ষা, লিঙ্গ সমতা অর্জন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন এবং DNA ল্যাব কার্যক্রম শক্তিশালীকরণ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয় বরং সমান অধিকার সম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে সামনে রেখে দেশের অবকাঠামো, পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডেটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং একটি সমন্বিত ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এ নৌযান শুমারি পরিচালনা করবে। আজ থেকে 29 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর অংশ হিসেবে আগামী বছর থেকেই চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন বিষয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: মুখস্থ নির্ভর পড়াশোনার চিরাচরিত বৃত্ত থেকে বেরিয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সম্পূর্ণ নতুন এক শিক্ষাক্রম চালুর চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত পরিবর্তনের প্রস্তুতি হিসেবে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়, যার মধ্যে চতুর্থ শ্রেণীতে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষণ শীর্ষক বই অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক, ও মানসিক বিকাশ এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা। বলছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন।
7: জায়গায় এই বার্তল ধরি করে শুরু করেছি, কিন্তু আগামীতে ওয়ান থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে চলে আসবে, খেলায় নাম পাবে, টুর বাচ্চারাও পাবে, থ্রি পাবে, ফোর পাবে, ফাইভ পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলাম এগুলি ইনক্লুড করব 2028 থেকে। এবার পরিমার্জন চারটা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে।
4: বারবার মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলামের পরিবর্তনে মাঠ পর্যায়ে কিছুটা জটিলতা তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় বলছে এবারের পরিবর্তন হবে টেকসই। 2028 সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রমের রূপরেখা তৈরির জন্য আগামী সপ্তাহেই গঠন করা হচ্ছে একটি বিশেষ জাতীয় কমিটি, যেখানে কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং খেলাধুলাকে প্রথম শ্রেণী থেকেই বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
7: আমাদের সময়টা পাইনি, কিন্তু আমরা এখনই এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যে কারিকুলাম কমিটি 2028
4: বলি। শিক্ষাবিদদের মতে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ আর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় আনবে এক বৈপ্লবিক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ ইরানের উপর এ যাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এটি হবে অর্থনৈতিক লড়াই ও ব্যাপক পরিসরে ইরানকে এক ঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি ছাড়া আর কেউ ইরানকে চুক্তি সম্পাদনের জন্য বড় ধরনের সুযোগ দেবে না। তিনি যোগ করে বলেন তবে দুঃখজনকভাবে তারা সুযোগটি নিতে ব্যর্থ হচ্ছে। এ সময় ট্রাম্প আরো বলেন কোন দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ ও বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। এদিকে গতকাল গাজা নগরী ও নুসেরাত এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র একটি বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটিকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন প্রস্তাবিত এই চুক্তিকে মার্কিন কৃষক ও উৎপাদকরা স্বাগত জানাবে। অন্যদিকে কার্নি বলেন এটি কানাডার কৌশলগত খাতগুলোর জন্য সর্বোত্তম শর্ত নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নিশ্চয়তা দেবে। কানাডার বিভিন্ন পণ্যের উপর রাতারাতি শুল্ক আরোপের হুমকি দেয়া ট্রাম্পের নতুন পদক্ষেপ স্থগিত করার পর গতকাল উভয় দেশের বাণিজ্য আলোচকরা টানা তৃতীয়বারের মতো বৈঠকে বসেন। তবে চুক্তিটির বিস্তারিত বিবরণ এখনও অস্পষ্ট। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার বলেছেন তার দেশ আত্মবিশ্বাসী যে তারা এমন একটি চুক্তিতে পৌঁছেছে যা কেবল আমেরিকান শ্রমিক, চাকরি ও সরবরাহ শৃঙ্খলাকেই রক্ষা করবে না, বরং উত্তর আমেরিকার অর্থনীতিকে সত্যি শক্তিশালী করবে। ওয়াশিংটনের অনুরোধে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের চলমান সামরিক মহড়া সংক্ষিপ্ত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন মহড়া ও প্রশিক্ষণের অনেকটা কাটছাট করে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমিসন গ্রেয়ার বলেছেন তার দেশ আত্মবিশ্বাসী যে তারা এমন একটি চুক্তিতে পৌঁছেছে যা কেবল আমেরিকান শ্রমিক, চাকরি ও সরবরাহ শৃঙ্খলাকেই রক্ষা করবে না, বরং উত্তর আমেরিকার অর্থনীতিকে সত্যি শক্তিশালী করবে। ওয়াশিংটনের অনুরোধে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের চলমান সামরিক মহড়া সংক্ষিপ্ত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন মহড়া ও প্রশিক্ষণের অনেকটা কাটছাট করে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন প্রধানকে তাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে

0: ইমরান খানকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করেছে দেশটির সরকার। রাজধানী ইসলামাবাদে প্রধান কমিশনের কার্যালয় গতকাল সংক্রান্ত একটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছে। খেলার খবর। ক্রিকেট। গলে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করে দুই ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে ভারত। গতকাল পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। চূড়ান্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 206। আগামী রবিবার কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:35 এবং সূর্য অস্ত যাবে 6:28। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ আজ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একটেক। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশে প্রথমবারের মতো নৌযান সুপারি শুরু হচ্ছে আজ। ইরানের উপরে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। এবং ইসরায়েলি হামলায় গাজা ও নুসেইরাতে 10 ফিলিস্তিনি নিহত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সো পবিত্র বৃহস্পতিবার, তাই না? তো আজকে এমনিতেই অনেক খুশি, কারণ আগামীকাল ছুটি আছে, আর আজকে তো অফিস শেষ করার পর থেকেই ছুটি শুরু হয়ে যাবে। যাই হোক, আর সেটা কথা না, কথা হচ্ছে সকালবেলা প্রতিদিন প্রতিদিন আমি যখন অফিসে আসি বা আপনাদের সাথে গল্প করতে আসি, প্রতিদিন আমার সাথে নতুন কিছু না কিছু ঘটে, এবং সেটা আজকেও ঘটেছে। সেই গল্প শেয়ার করব, তবে তার আগে বলে দিচ্ছি, মানে তার আগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে, ঢাকা FM 90.4 এ থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আজকেও আছি এবং গল্প করবো, আড্ডা দেবো, এবং অনেক গসিপ, আড্ডা, গল্প শেয়ার করবো আপনাদের সাথে। আর ফেসবুকে অলরেডি পোস্ট আপলোড হয়ে গেছে মর্নিং মাইকের ফেসবুক অ্যাড্রেস, facebook.com/ILoveDhakaFM। সেখানে আমি একটা প্রশ্ন করেছি যে লাল রঙের আবিষ্কার কিভাবে হয়েছিল। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট মেসেজ করতে থাকুন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, অথবা যদি না জেনে থাকেন আমার জন্য, মানে আমার কাছ থেকে শুনে নেবেন বা আমার কাছ থেকে জেনে নেবেন, তবে সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে পুরো সময়টা থাকতে হবে। আর আমাকে হোয়াটসঅ্যাপে তো মেসেজ করতে পারবেন, আর ফেসবুকে আমার মর্নিং মেকের পোস্ট বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে একদম ভরিয়ে দিতে হবে, ওকে? এটা কিন্তু আমার দাবি এবং আবদার বলা যায় আপনাদের প্রতি, কারণ যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষের উপরে তো দাবি করা যায়, তাই না? অধিকার খাটানো যায়, তাই না? সো আমি সেই অধিকারই কিন্তু খাটাচ্ছি, আপনাদের কিন্তু আমার পোস্ট বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। সো এই মোমেন্টে আপনাদের সাথে একটা গান শেয়ার করে দিচ্ছি, তোর জন্য বন্য, মানে আপনাদের জন্য আমি বন্য হয়ে গেছি। সেই গানটি আপনাদেরকে ডেডিকেট করে আজকে মর্নিং ম্যাক শুরু করছি। সো আপনারা টিউন থাকুন, আর আমি একটু পরে ব্যাক করছি।
2: আমি বন্য।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত্তাম।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

নাইক। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আপনারা আমাকে মেসেজ কমেন্ট করতে থাকুন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। ফিরছি একটু পরে, সাথেই থাকুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডেই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। মর্নিং মাইকের পোস্ট কিন্তু ফেসবুকে আপলোড হয়ে গেছে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আর মর্নিং মাইকের পোস্টে আমি একটা কোয়েশ্চেন করেছি যে লাল রঙের আবিষ্কার কিভাবে হলো আপনারা কি জানেন কিনা। তো আপনারা জানেন কিনা তা তো আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই লাল রঙের উৎপত্তি যদি আমাদের মানে ধরতে যাই, আমরা জানতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেতে হবে প্রাগৈতিহাসিক যুগে। মানুষ গুহার দেয়ালে ছবি আঁকার জন্য রেড ওকার বা রেড গেও মাটি যেটাকে বলে, এবং কয়লা গুঁড়ো করে ব্যবহার করত, যা লাল রঙের প্রাচীনতম ব্যবহার বলা যায়। এছাড়া প্রাচীনকালে পোকা ও গাছপালা থেকে লাল রঞ্জক বা ডাই তৈরি করা হতো। 19 শতকে এসে প্রথম কৃত্রিম বা সিনথেটিক লাল রঙের প্রবর্তন হয়। প্রাকৃতিক মাটি, যেমন আদিম মানুষ 40,000 বছর আগে লাল মাটি বা রেডোকার পিষে প্রথম লাল রং তৈরি করেন। এছাড়াও প্রাণীর বিভিন্ন রকমের পোকার থেকে রং এবং কার্মিস ব্যবহার করে উজ্জ্বল লাল রঙের রঞ্জক তৈরি করা হতো। পারদ সালফাইড বা সিনারবার খনিজ থেকেও উজ্জ্বল লাল রঙের সিঁদুর বা পিগমেন্ট তৈরি করা হতো। তারপরে যখন আধুনিক যুগ আসলো, সেখানে তখন নতুন করে আবার কেমিক্যাল ব্যবহার করে সে লাল রঙের তৈরি হওয়া শুরু হলো, এবং সেই লাল রং বাজারজাতকরণ করা হলো, এবং সেখান থেকে কিন্তু আজকে আমরা লাল রংটা দেখতে পাচ্ছি। আপনারা কি জানেন লাল রং কোথায় কোথায় ব্যবহৃত হয়? আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখব যে পৃথিবীর প্রায় 90% বা 80% পতাকার মধ্যেই লাল রঙের ব্যবহার কিন্তু দেখা যায়। মানে আমরা জানি যে লাল রঙটা আসলে অনেক বেশি ব্রাইট এবং উজ্জ্বল একটা কালার আমরা জানি, এবং আমরা কিন্তু ছোটবেলায় এটাও পড়েছি যে লাল রংটা হচ্ছে গরম বা উষ্ণ কালার বলে লাল রংটাকে। কারণ আপনি যদি লাল রঙের জামা পরেন বা কালো রঙের জামা পরেন বা একটু গাঢ় রঙের জামা পরেন, আপনি দেখবেন যে তুলনামূলক হালকা রঙের জামা পরলে যেই গরমটা লাগে তার থেকে বেশি গরম লাগে লাল রঙের জামা পরলে। কারণ লাল রংটাকে আসলে ব্যবহার করা শুরু হয়েছিল সূর্যের একটা প্রতীকী হিসেবে, এবং সূর্যের রং আমরা জানতাম যে লাল, কারণ প্রচণ্ড যখন রোদ উঠে বা প্রচণ্ড যখন লাল হয়ে যায় সূর্যটা একদম দুপুরের দিকে, তখন কিন্তু তাকে লালচে বরণই দেখা যায়। এবং সন্ধ্যার সময় যখন সূর্যটা অস্ত যায় তখন কিন্তু আমরা দেখি যে আকাশ পুরো লাল হয়ে গেছে, তাই না? তো সেখান থেকে কিন্তু আসলে লাল একটা প্রতীকী ব্যবহার, সূর্যের প্রতীকী ব্যবহার হিসেবে ব্যবহার করা হয়। তো যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাকে জানিয়ে দেন কমেন্ট করে, মেসেজ করে 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর। আমি এখন একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।
2: 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাচ্ছি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আর তানহা আমি আছি। তো গল্প নিয়ে আপনাদের সাথে গল্প করবো, আড্ডা দিব। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আজকে যেহেতু প্রচুর রোদ উঠেছে এবং মানে বলা যায় যে একটা মানে সানি একটা ভাইব আছে, আর আবারও বলা যাচ্ছে যে 10টা বাজতে বাজতে 11টা বাজতে বাজতে দেখবো যে আবার একদম বৃষ্টি চলে এসেছে। এটা কিন্তু প্রতিদিনই হচ্ছে। সকালবেলা রোদ থাকলে একটু পরে দেখি যে বৃষ্টি হয়, আবার সকালবেলা বৃষ্টি হলে একটু পরে দেখি রোদ উঠে। তো যাই হোক না কেন, অবশ্যই আমি সবাইকে বলবো যে সানস্ক্রিন ইউজ করতে কিন্তু ভুলবেন না। কেন এটা হয়তো বা আপনাদের শুনতে অনেক অবাক লাগছে বা হাসি পাচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রুফড যে একটা সানস্ক্রিন ব্যবহার করা স্কিন এবং একটা সানস্ক্রিন ব্যবহার না করা স্কিন দুটার মধ্যে আকাশ পাতাল তফাত। হয়তো অনেকে আমরা একটা ভুল ধারণা আছে যে স্কিন কেয়ার করা মানে বা নিজেকে একটু যত্ন নেওয়া মানে হচ্ছে সুন্দর হয়ে যাওয়া বা ফর্সা হয়ে যাওয়া। এটা না আমাদের মানে সাধারণ মানুষের জন্য এটা খুবই বড় রকমের একটা ভুল ধারণা। আপনাদের জানার জন্য আমি বলে দিই যে আপনি যদি নিজে যত্ন নেন বা আপনি যদি আপনার স্কিন কেয়ার করেন, একটা সময়ে যে আপনি সেটার রেজাল্ট পাবেন। আপনি দেখবেন যে আপনার সাথের সবার স্কিনে অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে গেছে যখন বয়স 30 পার হয়ে গেছে বা 40 পার হয়ে গেছে, কিন্তু আপনার স্কিনটা এখনো অনেক বেশি ওদের তুলনায় অনেক বেশি তরতাজা আছে, অনেক বেশি সুন্দর আছে। তো এই স্কিন কেয়ার সাথে কখনোই আমার মনে হয় যে কম্প্রোমাইজ করা উচিত না। যদিও আমাদের বাঙালি ফ্যামিলিতে বা আমাদের সো কল্ড সমাজে এই ব্যাপারটাকে একটু ভালো চোখে দেখা হয় না, বলে যে এত স্কিন কেয়ার করার দরকার কি, এত রূপচর্চা করার দরকার কি, তুমি তো এমনিতেই সুন্দর। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। রূপচর্চা বা স্কিন কেয়ার করতে হয় নিজের জাস্ট যত্নের জন্য, নিজের এটা সেলফ প্যাম্পারিং যেটাকে বলে আর কি। আরেকটা ব্যাপার আছে, এর মানে এই না যে আপনি কোনো রকমের কেমিক্যাল যুক্ত ক্ষতিকর প্রোডাক্ট আপনি আপনার স্কিনে ইউজ করবেন। অবশ্যই যেই প্রোডাক্টটাই আপনি ইউজ করেন না কেন আপনার ফেসের জন্য, সেটা অবশ্যই 100% ন্যাচারাল বা 100% কি বলে এটাকে পিওর হতে হবে। মানে কোনো রকমের সাইড এফেক্ট যেন না থাকে, কোনো রকমের কেমিক্যাল না থাকে, কোনো রকমের মার্কিউরি না থাকে, যেটা বর্তমানে অনেক বেশি হার্মফুল। মানে এই যে মার্কিউরির কথা যেটা বললাম, এত বেশি হার্মফুল, আপনি যদি কখনো এটা ইউজ করার কথা চিন্তা করেও থাকেন বা যারা ইউজ করেছেন বা এখনো করছেন, সবাইকে আমি সাবধান করে দিব যে এই ধরনের নকল প্রসাধনী বা কেমিক্যাল যুক্ত প্রসাধনী কিন্তু একদম ইউজ করা যাবে না। ওকে, তবে যে করতে হবে স্কিন কেয়ার করতে হবে। আরেকটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনি যত স্কিন কেয়ারই করেন না কেন, যত রকমের রূপচর্চা করেন না, যত রকমের সিরাম, নাইট ক্রিম, ফেস ওয়াশ বা যাই ইউজ করেন না কেন, আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন দিনের বেলায়, তাহলে আপনার কোনো স্কিন কেয়ার কাজ করবে না। এটা একদম প্রুফড, আমি আমার নিজেকে থেকে আমি এটা প্রমাণ পেয়েছি। সো আমি, আমার কাছে মনে হয় যে যারা আমার মহিলা মিত্ররা আছেন, আমি কিন্তু আমার অডিয়েন্স যারা মেয়েরা আছে তাদেরকে আমি মহিলা মিত্র বলে ডাকি। তো যারা মহিলা মিত্র আছেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন এবং তাদের জন্য আমার আজকের টিপস, এবং ছেলেদের জন্যও থাকবে। তবে ন্যাচারালি আমাদের ছেলেদের চামড়াটা একটু মোটা হয়, যার কারণে ওদেরকে সানবার্ন ওদের ক্ষেত্রে একটু কম হয়। সো ঠিক আছে, বাট যদি চান তাহলে আপনারাও কিন্তু স্কিন কেয়ার করতে পারে। এটা একটা বেসিক নিড আর কি আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, যে স্কিন কেয়ার করাটা বেসিক নিড হয়ে গেছে। সো এটা ন্যাচারাল। আর প্রতিদিন অফিসে যাওয়া আসা, রাস্তাঘাটে বের হওয়া, ধুলো বালি, রোদ, কাদা এবং টায়ার্ডনেস, দেন একটা স্ট্রাগল, সবকিছু মিলিয়ে যত্ন তো নিতেই হয়, তাই না? যাই হোক, আমাকে জানাবেন যে আমার এই কথা শোনার পর থেকে কে কে নিজের স্কিনের প্রতি অনেক বেশি সচেতন হয়ে গেছেন আর কে কে নিজের স্কিনের যত্ন নেওয়া শুরু করে দিয়েছেন। কমেন্ট করে, এসএমএস করে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বার
নাম্বার 01841904904 ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM সো আমি এই মুহূর্তে একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি গানটি শুনুন আবার একটু পরে ব্যাক করছি স্টে টিউনড

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্তার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও আপনারা চাইলে আমাকে ফেসবুকে পেয়ে যেতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। ঢাকা FM এর ফেসবুক পেজে আমার মর্নিং মাইকের পোস্ট আপলোড করা আছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমার পোস্টটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট দেখতে পাবেন। আর এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এখন 01841904904 নম্বরে। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো, একটু পরে স্টে টিউনড।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Destination, Ag Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাই মাইক।
1: বৃষ্টির গান শুনতে শুনতেই কিন্তু বৃষ্টির প্রায় আগমন ঘটে যাচ্ছে বলা যায়। আকাশ কিন্তু হালকা মেঘলা হয়ে গেছে, এখন দেখার পালা যে বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হলে ভালোই হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার দিন, তাহলে বৃষ্টি হলে তো মানে একদম কোনো কথাই নেই, তাই না? বাসায় যেই মনে করেন যে খিচুড়ি, গরুর মাংস, শুটকি ভর্তা অথবা কি বলে কাঁচা মরিচের ভর্তা বা যে কোনো একটা ভর্তা, এবং সাথে ডিম ভাজি বা ইলিশ মাছ ভাজা অথবা বেগুন ভাজা, ওফ, মানে একটা মানে কি বলবো, মানে এখনই আমার জিভে জল চলে এসেছে একদম মনে করে। আর যদি রোদ উঠে বা প্রচুর গরম হয় তাহলে আর কি করার। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গতকালকে আপনাদেরকে বলেছি যে আমার কাছে কিন্তু হেভি একটা সিনেমা লিস্ট আছে। এই উইকেন্ডে আমি আমার এই সবগুলো পছন্দের সিনেমা দেখে শেষ করে ফেলবো। ওকে, সো আমি যেই যে সিনেমাগুলো এই শুক্রবারে বা এই উইকেন্ডে দেখতে যাচ্ছি সেটার মধ্যে প্রথম যে সিনেমাটা আছে সেটা হচ্ছে আওয়ারাপন 2। আমি জানি না সেই সিনেমাটা এখনো এইচডি কোয়ালিটি পাবো কিনা, বাট যদি পাই তাহলে অফকোর্স দেখে ফেলবো। এন্ড সেকেন্ড অপশনে আছে আমার কি বলে এটাকে, ওই যে মার্ভেলের একটা নতুন না মানে পুরনো সিনেমাই, লাইক আমার এখন নামটা মনে নেই, মানে যেটাকে বলে 4 দিয়ে একটা নাম আছে, 4 এক্সম্যান সিরিজের যে সিনেমাটা সেটা দেখবো, কারণ সেইটা আমি মিস করে গিয়েছিলাম। এবং সেটা নাকি মিস করে গেলে মানে যদি না দেখে থাকি তাহলে নাকি ডুমস ডেটা আমি বুঝতে পারবো না। সো সেই জন্য আমি ডুমস ডেটা বোঝার জন্য আমি এই সিনেমাটা দেখবো। এবং তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা জুম্বির সিনেমা দেখবো, সিনেমাটার নাম আমি জানি না, আমি এটা ফেসবুকে একটা ভিডিওতে দেখেছি, সো আমি ওই সিনেমাটার নামটা খুঁজে দেন সেটা সিনেমাটা দেখবো। এবং আরও কিছু যদি সুন্দর অ্যানিমেশন সিনেমা থাকে, গতকালকে আমি কিন্তু অলরেডি এটা মিনিয়নসের নতুন সিনেমা বের হয়েছে সেই সিনেমা দেখে ফেলেছি, অর্ধেক অল্প দেখেছি, পুরোটা এখনও দেখতে পারিনি, বাট আজকে কমপ্লিট করবো আই হোপ। যাই হোক, ফেসবুকের পোস্টে অনেকে কমেন্ট করছেন, দেখি একটু কমেন্টগুলো কে কে করছেন। ফাহিম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। মারজান আহমেদ, হাই কেমন আছেন, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং, আমি অনেক বেশি ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর কমেন্ট করেছেন ইটস রাকিব খান, এখনো কে কেউ ঈদের শুনে, আগে শুনতাম। ওকে, সেখানে কিন্তু আমি অলরেডি কমেন্ট করেছি যে শুনে বলতে ডেইলি মেসেজের জন্য কথা বলার সুযোগও পাই না, আর আপনি ভাবতেছেন কেউ শুনে কি না। তারপর সে কিন্তু আবার রিপ্লাইও করেছে, ও তাই নাকি, আমি তো জানি না, অনেকদিন হয়ে গেল শুনি না তো তাই। আচ্ছা, কেন অনেকদিন হয়ে গেছে রাকিব, মিস্টার রাকিব আপনি কেন শুনেন না, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। মানে যারা শুনে না মর্নিং মাইক বা যারা আমাদের ঢাকা এফএম শুনে না, তারা যে কত কিছু মিস করে ফেলে এটা আসলে বলার মতো না। যাই হোক রাকিব, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, অ্যান্ড আপনাকে আমি আবার নতুন করে ইনভিটেশন দিব যে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা বাজে জয়েন হয়ে যাবেন মর্নিং মাইকে, এবং অনেক মজার মজার গসিপ আড্ডা গল্প জানতে পারবেন আমার কাছ থেকে। এই মুহূর্তে আমরা আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: Nation, X Station.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এখন বাজে 10:13 এবং আমি একটু আগে বলছিলাম যে সকালবেলা প্রচুর রোদ থাকলেও এখন কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর সেটাও বলেছি যে বৃহস্পতিবার রাতে মানে বৃহস্পতিবার দিন বৃষ্টি হলে ভালোই লাগে আসলে, কারণ শুক্রবার ছুটির দিন আছে, ইচ্ছে মতো ঘুমানো যায়। আচ্ছা শুক্রবার দিন আমার মতো কে কে আছেন সারাদিন ঘুমান? আমি তো সারাদিন ঘুমাই, আমার এত ভালো লাগে সেদিন সারাদিন ঘুমোতে, মানে মনে হয় যে পুরো সপ্তাহের ঘুমটা কমপ্লিট করে। আর যাই হোক, আজকে এই শুক্রবারও তো আমি আরো বেশি বেশি করে ঘুমাতে পারবো, কারণ আমার কোনো কাজ নেই এবং কাজ করতে হবে না, কারণ বাসায় এখন আমার মানে আমার একজন মানে গার্জিয়ান আছে, মানে আমার মা আছে, সো সব কাজ সেই করবে, তো আমার তো একদম পুরো আরাম আর আরাম। তো সেটা চিন্তা করে আসলে প্রচন্ড লোভ লাগছে, বুঝতে পারছেন? কিন্তু আবার মনেও চাচ্ছে যে একটু ঘুরতে গেলেও ভালো হতো আসলে, শুক্রবার দিন একটা দিন ছুটি পাই এবং সেই দিন যদি একটু ঘোরাঘুরি না করা হয় তাহলে ভালো লাগে না, তাই না? আচ্ছা কোথায় ঘুরতে যাওয়া যায় বলেন তো, আপনারা আমাকে একটু সাজেস্ট করেন। হ্যাঁ, আমাকে মেসেজ করে দেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakfm। চলুন আবারও কমেন্টে চলে যাই ফেসবুকে, অনেকেই কমেন্ট করছেন আমাকে। আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। অর্ণব আলী, ধন্যবাদ কমেন্ট করার জন্য। বাই দ্য ওয়ে একটা কথা মনে পড়লো মাত্র, যে বেশি বেশি করে আমার পোস্টটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন অ্যান্ড আমার ভালোবাসা নিয়ে নেবেন, ওকে? পরের কমেন্টে চলে যাচ্ছি। শ্যামল চাকমা, ওকে, হ্যালো আপু কেমন আছেন? আপনার বিগ ফ্যান। ওয়াও শ্যামল চাকমা, ধন্যবাদ, আমার বিগ ফ্যান আপনি, আশা করি কোনোদিন অটোগ্রাফটা নিয়ে যাবেন এসে। জনি শেখ, শুভ সকাল, শুভ সকাল। নাসিরউদ্দিন, হাই তানহা আপু, আমি সালমা, কেমন আছো? আমি অনেক ভালো আছি সালমা, আপনি কেমন আছেন? অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, শুভ সকাল। আপনি কি এখন আর জগিং করতে বের হন না? আগে যেমন প্রতিদিন লিখতেন যে আপু জগিং করছি আর শুনছি আপনাকে, তো এখন সকালবেলা মানে কি করা হয়, মানে কোনো চেঞ্জ হয়েছে কিনা আপনার রুটিনে আমাকে জানাবেন। ফাহিম, আপু কেমন আছো? আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। নূর রহমান, গুড মর্নিং, গুড মর্নিং। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, ওকে, গুড মর্নিং, গুড মর্নিং। সোহেল মাসুদ, ওকে, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাকে কমেন্ট করছেন এবং চাইলে এখনো কিন্তু কমেন্ট করতে পারেন, আমি কিন্তু এখনো আপনাদের কমেন্ট মেসেজ পড়বো, ওকে? তো চলুন এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো stay tuned.
2: Shunchen Dhaka FM 90.4. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

মাইক, কথা বলতে বলতে আজকের মর্নিং মাইকের সময় শেষ হয়ে গেল। একটু মন খারাপ হচ্ছে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তার মানে আবারও আগামী দুই দিন পর আপনাদের সাথে আমার কথা হবে মর্নিং মাইকে। তবে এর মধ্যে আপনারা কিন্তু আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট, ফানি সব এলিমেন্ট এনজয় করতে পারবেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমাদের ফানি ভিডিও পোস্ট বা যে কোনো ভিডিও, আমাদের পূর্ণ প্রচার ভিডিও আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন, এবং সেই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি আমি তানহা। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো আপনারা কিন্তু সেখানেও আমাকে শুনতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন। আজকে বিদায় নিচ্ছি আমি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার জন্য ওয়েট করবেন, আগামী রবিবার পর্যন্ত আমাকে মিস করবেন, এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন আজকে। বাই বাই। Keep smiling, keep listening. Act Nation, Act Station.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

Shun 10 Taka FM 90.4. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস

আধার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটস এ। প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: Talk FM 90.4.
1: Şarada şiş.
0: Sabah tatlı.
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট তাই দেরি কেন রিচার্জ করুন এখনি অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে বিস্তারিত জানতে কল করুন 09611999666

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্বাদ মিঠাইয়া বন্ধের সাথে মিলতেও দিল না।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আর জি রিদম হিয়ার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, দেখতে দেখতে আমরা আরো একটা সপ্তাহের শেষ দিনে চলে এসেছি। হ্যাঁ লিসেনার্স, আজকের দিনটা হচ্ছে আমাদের পবিত্র বৃহস্পতিবার। হ্যাঁ, পবিত্র বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই কিন্তু বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত উইকেন্ড বাজ নিয়ে হাজির থাকছে আপনাদের সবার বন্ধু আর জি রিদম। আশা করছি আজকের আড্ডায় সবার সাথে গল্প হবে, গান হবে, মজা হবে, জমজমান গল্প তো থাকছি আপনাদের জন্য। আশা করছি পুরো সময় জুড়ে সবাই মিলে আমরা একসাথে আজকে আড্ডা দিব। সপ্তাহের শেষের আড্ডা, গান আর জমজমার সব গল্প সব হবে একসাথে উইকেন্ড বাজ প্রতি বৃহস্পতিবার 5টা থেকে 8টা। সো হাজির হয়ে গেছি বরাবর 5টা বাজি। শুনতে থাকুন, আড্ডায় যুক্ত থাকুন। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। লিসেনার্স, শুরুর মুহূর্তে বলবো যে খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে। সেখানে চলে আসতে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে আমার উইকেন্ড বাজার পোস্ট পেয়ে যাবেন। এবং যদি আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলেন, আই উইল গেট ইউ, অ্যান্ড দেন আমি কিন্তু আপনার সাথে আপনার মেসেজটা পেয়ে যাচ্ছি, হচ্ছে আপনার সাথে একটা আড্ডা দিতে পারছি। তাছাড়া আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904। ঠিক একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনি নাম্বারেও লিখতে পারবেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু চাইলে টেক্সট করতে পারবেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে, ঢাকা FM 90.4, যেটা আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে খুব সহজেই শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের যত গান আছে সেই গানগুলো। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশন অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে, নাম্বারেও দেখা যাচ্ছে। সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর এই সুন্দর বিকেলটা আমরা একটা সুন্দর গান দিয়ে শুরু করব, যেহেতু উইকেন্ড বাস, সো উইকেন্ডের একটা ভাইব তো থাকা লাগেই। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে রিয়াদ পল্লব আর তৌফিকের করা, মুড়ি টিন আলুক গাড়ুতুন সাইচি গাড়ি লই আল্লাহর নাম। খুব সুন্দর একটা গান। সো এই ইন্টারেস্টিং গানটা দিয়ে আজকের বিকেলটা শুরু করছি। আশা করছি পুরো বিকেল জুড়ে এই, তারপর সন্ধ্যা হবে অর্থাৎ 8টা পর্যন্ত রিদম আছে এবং সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ, এবং আমি আরজি রিদম কিন্তু যুক্ত আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের সময়ও কিন্তু চলে যাচ্ছে সময়ের মতো। তো আশা করছি অবশ্যই এই পুরো সময় জুড়ে, অর্থাৎ 8টা পর্যন্ত যেহেতু আছি আপনাদের সাথে, আশা করছি পুরো সময় জুড়ে সবাই আমার সাথে যুক্ত থাকবেন, জমিয়ে আড্ডা হবে, গল্প হবে। আর যেমনটা বলছিলাম যে আজকে পবিত্র বৃহস্পতিবার, হ্যাঁ আজকে কিন্তু এই সপ্তাহের লাস্ট দিন এবং আগামীকালকে হচ্ছে একটা ছুটির দিন। সো মোটামুটি বৃহস্পতিবার যে ব্যাপারটা থাকে, বৃহস্পতিবারে দেখবেন যে বিকালের পর থেকেই কিন্তু, বিকাল না ঠিক মানে দুপুরের পর থেকেই দেখবেন যে আপনার ভেতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করা স্টার্ট করবে। লাইক যে আগামীকাল শুক্রবার, আগামীকাল উইকেন্ড, অ্যান্ড হচ্ছে আমাদের কত প্ল্যান থাকছে, আমরা এটা করবো ওইটা করবো, আমরা এখানে যাবো ওখানে যাবো, অমুকের সাথে দেখা করবো তমুকের সাথে দেখা করবো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিব। সো সব মিলিয়ে আমার মনে হয় যে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা দিন কিন্তু আসলে আমাদের জন্য খুবই এনজয়মেন্ট নিয়ে আসে। আর ঠিক বৃহস্পতিবারেই কিন্তু আমি রিদম কিন্তু উইকেন্ড বাজনে হাজির হয়ে যাই। সো আশা করছি সবাই যুক্ত আছেন। আমি যদি দেখি কমেন্ট সেকশনে অনেকেই দেখা যাচ্ছে, অনেকেই যুক্ত হয়েছেন। প্রথমে দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা আছে, নাদিরা রাইসা আছে আমার সাথে কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে যুক্ত আছে উম্মে রায়হান, MD জাকারিয়া হোসেন আছেন কমেন্ট সেকশনে, আমার কমেন্ট সেকশনে আরও যুক্ত আছেন লামিয়া জান্নাত। আমি সবার উদ্দেশ্যে একটু বলছি যে যারা আমাকে এখন লিখছেন এই মুহূর্তে, যারা ফেসবুকে আছেন বা সোশ্যাল সাইটগুলোর সাথে যুক্ত আছেন, একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন। নাম্বারে মেসেজ করলে আই থিঙ্ক পড়া হবে না। সো যারা আছেন বা এই মুহূর্তে যুক্ত আছেন, একটু কমেন্ট সেকশনে চলে আসবেন। যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। অবসান ভাই আছে আমার সাথে, আমার সাথে জুয়েল ভাই যুক্ত আছে মালয়েশিয়া থেকে, তারপর আরও অনেকে যুক্ত আছে, অনেকে নাম লিখেনি, কেউ ভালো মন্দ জিজ্ঞেস করছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সুস্থ আছি, এই তো আপনাদের সাথেই আছি আর কি। যাই হোক, আশা করছি পুরো সন্ধ্যা জুড়ে, এই যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে কিছুক্ষণের মধ্যে, পুরো সন্ধ্যা জুড়ে আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, বিস্তারিত অনেক বিষয় নিয়ে আমরা গল্প করবো যেহেতু এটা উইকেন্ড বাস। সো পুরো সপ্তাহ জুড়ে যারা বিভিন্ন ট্রেন্ডি বিষয় মিস করেছেন বা হচ্ছে রিদমের সাথে যুক্ত থাকতে পারেননি, যুক্ত থাকতে পারেননি ঢাকা FM 90.4 এর সাথে, সবার সাথেই কিন্তু আজকে বিস্তারিত গল্প হবে। তো আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। তবে এই মুহূর্তে এখন আমরা আরও একটা গানে চলে যাব, আমরা এখন অঙ্কন কুমারের আমি যাবো হারিয়ে গানটা শুনব, অ্যান্ড আশা করছি গানটা সবাই এনজয় করবেন, খুব সুন্দর একটা গান, আর অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি আর কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর জি রিদম আছে আপনাদের সাথে। আশা করছি সবাই যুক্ত আছেন আমাদের সাথেই। লিসেনার্স, প্রথম ঘন্টার একদম শেষ পর্যায়ে আছি এই মুহূর্তে। আমি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। অ্যান্ড আমি কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হাজির আছি। হ্যাঁ লিসেনার্স, আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে উইকেন্ড বাজ। সো বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। আমরা হচ্ছে নেটফ্লিক্সের বেশ কিছু মুভি আছে যেগুলো নিয়ে আজকে আমরা গল্প করবো, যেগুলো নিয়ে আমরা আড্ডা দিব, সবকিছু নিয়ে বিস্তারিত কথা হবে। মাত্র তো আড্ডা শুরু হলো, আড্ডাটা জমে উঠছে আস্তে আস্তে। আমি দেখতে পাচ্ছি সবার আনাগোনা আছে। কমেন্ট সেকশনে যারা আছেন সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। ফেসবুকের কমেন্ট সেকশনে লামিয়া জান্নাত আছে, দেখা যাচ্ছে জাকারিয়া হোসেন ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি উমের রায়হান আছে, নাদিরা রাইসা আছে আমার সাথে। আপনার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, মিনজ অ্যালট। আর তারপরে আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপেও অনেকে যুক্ত হয়ে গেছে। সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সময় যুক্ত হয়ে গেছেন বা যুক্ত আছেন। যাই হোক, আমি পরবর্তী ঘন্টায় আবারও আসছি। এই মুহূর্তে আমরা আরও একটা গানে চলে যাচ্ছি লিসেনার্স। আশা করছি গানগুলো, আজকের এই যে প্লেলিস্টে যে গানগুলো প্লে হচ্ছে একের পর এক, আপনার যখন মন খারাপ থাকবে, আপনার যখন ভালো কিছু ভালো লাগছে না, বা যখন খারাপ লাগা কাজ করবে, তখন কিন্তু আপনার বড় মেডিসিন হিসেবে কাজ করবে হচ্ছে এই যে গানগুলো আছে, এই খুব সুন্দর সুন্দর গানগুলো। গানের কথাগুলো যখন আপনি শুনবেন, গানগুলো যখন আপনি ফিল করবেন, অনুভব করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু মনটা একদমই ভালো হয়ে যাচ্ছে। সো আমরা আরও একটা সুন্দর গানে চলে যাচ্ছি, গানটা এনজয় করেন সবাই। আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মোহিনীর ঘোড়াগুলি যে ব্যান্ড আছে তাদের করা একটা গান। আর এই গানটা হচ্ছে ঝরা সময়ের গান, যে অ্যালবামটা আছে সেই অ্যালবামের একটা গান, মানুষ চেনা দায়। হ্যাঁ, বর্তমান সময়ে মানুষ চেনা কিন্তু বড়ই দায়, আর যার কারণে হয়তোবা মানে মানুষ চেনা এবং অচেনা যে ব্যাপারটা আছে এখানেই হয়তোবা আমরা আটকে যাই আর কি। তো যাই হোক লিসেনার্স, আমরা মানুষ চেনা দায় গানটাতে চলে যাচ্ছি। আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং অবশ্যই কন্টিনিউ সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে। আসলে ছোটবেলা থেকে আমরা সবসময় শুনে বড় হয়েছি, বা আমরা ছোটবেলা থেকে এটা প্রবাদ বাক্য হিসেবে দেখেছি যে সময় এবং হচ্ছে পানি স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আর ঠিক একইভাবে আসলে সময় কিন্তু আমাদের কারোর জন্য অপেক্ষা করছে না, সময় সময়ের মতো এগিয়ে চলে যাচ্ছে। আর দেখতে দেখতে আসলে খুব ফাস্ট সময় যাচ্ছে মনে হচ্ছে। আর আমি একটা বিষয় সবসময় খেয়াল করেছি যে আমি যখন মিড ডে ফেজ হোক বা উইকেন্ড ফেজ হোক, আমি যখন আপনাদের সাথে আড্ডা জমে উঠছে বা আমাদের এই আড্ডাটা যখন জমে উঠছে, তখন মনে হয় যেমন সময়টা একটু দ্রুত চলে যায়। আই ডোন্ট নো ওয়াই, যাই হোক পুরো সময় জুড়ে আছে, অর্থাৎ আটটা পর্যন্ত আছি, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। তখন আমি কথা বলছিলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে যে নেটফ্লিক্সের কিছু মুভিজ নিয়ে আমরা কথা বলবো। দেখেন, নেটফ্লিক্স হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম, আর যেখানে হচ্ছে বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, দেশি বিদেশি, বলিউড হলিউড, টলিউড ডলিউড, আপনি সব ধরনের মুভিজ কিন্তু পেয়ে যাবেন এই নেটফ্লিক্সে। আর এই নেটফ্লিক্সের যতগুলো মুভি আছে সবগুলো মুভি কিন্তু মোটামুটি টপ নচ হয় বলা যায়। নেটফ্লিক্সে যে শুধুমাত্র মুভি থাকে তা কিন্তু না, বিভিন্ন ধরনের সিরিজও কিন্তু আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে। আর এই যে বিশ্বজুড়ে যে একটা ওটিটি প্ল্যাটফর্ম যে ধরে রেখেছে, মানে এই যে একটা রাজত্ব ধরে রেখেছে, হ্যাঁ, তো এইটা আমার যতটুকু, মানে আমি যদি আপনাদের সাথে এক কথায় শেয়ার করতে চাই, এটা কিন্তু টোটালি মৌলিক যে কন্টেন্ট আছে তার উপর মনে হয় একটা বাজি ধরে রেখেছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু চলছে বর্তমানে নেটফ্লিক্সে। এই তালিকায় নেটফ্লিক্সও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। এবং হচ্ছে আমি যদি বলি যে ফ্লিক্স পেট্রোলের যেই তথ্য অনুযায়ী নেটফ্লিক্স দর্শক যারা আছে তাদের চোখ ধাঁধানো VFX, রাজকীয় সেট আর দুর্দান্ত যে সিনেমাটোগ্রাফি আছে, সব কিছুর অভিজ্ঞতা দিয়ে কিন্তু শত শত মিলিয়ন ডলার কিন্তু তারা ইনকাম করছে। আর এই যে ইনকাম করছে, তারা কি শুধুমাত্র ইনকামই করছে না লিসেনার্স, তারা কিন্তু এখানে খরচ করছে এবং তারপর কিন্তু তারা সেখান থেকে একটা খরচ উঠিয়ে আনছে, বা তাদের যে বাজেটটা আসলে এক একটা মুভির পিছনে যাচ্ছে বা একটা সিরিজের পিছনে যাচ্ছে, সেই টাকাটা কিন্তু আবার তারা উঠিয়ে আনছে। আর আমি যদি বলি এই যে শত শত মিলিয়ন ডলার তারা খরচ করছে, ঠিক একইভাবে কিন্তু তাদের শত শত মিলিয়ন ডলার কিন্তু আবার উঠে আসছে। আর এই প্রতিযোগিতায় আমি যদি বলি নেটফ্লিক্সের কথা, সেরা 5 সিরিজের আকাশচুম্বী বাজেট আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যে ব্যাপারগুলো হয়তো আপনাদের কাছে অবাক লাগতে পারে, বাট এই ব্যাপারগুলো কিন্তু আসলে ইন্টারেস্টিং। আমি যদি প্রথমেই চলে যাই স্ট্রেঞ্জার থিংসের কাছে, আমি সিজন 4 নিয়ে কথা বলছি স্ট্রেঞ্জার থিংসের। এই তালিকায় শীর্ষস্থানটি দখল করে আছে আলোচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ও হরর ঘরানার বিশ্বখ্যাত সিরিজ, অর্থাৎ এই স্ট্রেঞ্জার থিংস। আর এই যে চতুর্থ সিরিজ চলছে, এখানে কিন্তু এই সিরিজটা বানাতে তাদের টোটাল খরচ হয়েছিল প্রায় $30 মিলিয়ন। হ্যাঁ লিসনার্স, $30 মিলিয়ন। হকিং শহরের রহস্যময় আপসাইড ডাউন জগৎকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই এই বিপুল অর্থ কিন্তু খরচ করা হয়েছে। আর এই সিরিজটার টোটাল বাজেট ছিল হচ্ছে $30 কোটি। আর আমি মানে এই ব্যাপারটা আসলে আমি কি বলবো, আর স্ট্রেঞ্জার থিংসের যারা ফ্যান আছেন বা এই স্ট্রেঞ্জার থিংসের এই সিজনগুলো যারা আসলে এনজয় করেন, তারা কিন্তু মোটামুটি জানেন যে তারা আসলে ঘটনা, তারা সিকোয়েন্স, তারা প্রতিটা সিচুয়েশন, তারা প্রতিটা স্ক্রিন, তারা প্রতিটা ফ্রেমিং কিভাবে যে নেটফ্লিক্সে তুলে ধরছে, মানে অর্থাৎ নেটফ্লিক্সে না, তাদের যেই মুভি প্যাটার্ন আছে বা তাদের যে আউটপুট আছে সেখানে যে তারা এটা বের করে আনছে, এই ব্যাপারগুলো কিন্তু ইনসেন। আর আমার কাছে যেটা মনে হয়, এই যে তারা যে টাকাগুলো খরচ করছে, শত শত মিলিয়ন ডলার খরচ করছে, এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো কিন্তু আসলে কিছুই না। আর এই যে স্ট্রেঞ্জার থিংসের আমি বাজেট নিয়ে যদি বলি $30 কোটি, তারা যে শুধুমাত্র খরচ করছে এখানেই কি শেষ না, তারা কিন্তু এখানেই শেষ না, এখানে এখান থেকে কিন্তু তারা আউটপুটের মাধ্যমে কিন্তু তারা আবার এই টাকাটা তুলে আনছে, ইভেন তারা এখান থেকে ডাবল ট্রিপল টাকা কিন্তু তারা তুলে আনছে।
সো এই ব্যাপারগুলো আসলে মানে খুবই অবাক লাগে, বাট এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের জানা উচিত। আমরা সবসময় হয়তো মুভি দেখি বা এই রেডিমেড মুভিগুলো আমরা পেয়ে যাচ্ছি, আমরা জাস্ট হয়তো বা নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করছি, দেন হচ্ছে আমরা সিরিজ এনজয় করছি, বাট এর পেছনে যে আসলে চোখ ধাঁধানো যেই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোর সাথে কিন্তু আমরা কখনই হচ্ছে কানেক্টেড না, বা আমরা কখনই এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করি না। সো সেই জন্যই আর কি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, আশা করছি সবাই এনজয় করেছেন। আমরা আরও কিছু মুভি আছে, আমি আরও চারটা মুভি নিয়ে কথা বলবো, তবে এই মুহূর্তে উইকেন্ড বাজার এই সময়টাতে এখন আমরা একটা গানে চলে যাব। আমরা এখন ঈশান আর সুনিধির করা একটা গান শুনবো, যেটা কোক স্টুডিও বাংলা খুব রিসেন্ট হচ্ছে পাবলিশ করেছে, পাতার বাঁশুরি। পাতার বাঁশুরি গানটা কিন্তু অনেকেই শুনতে চান, আমার মেসেজও কিন্তু আসছে অনেকেই পাতার বাঁশুরি গানটা শুনতে যাচ্ছেন। সো আমরা এখন পাতার বাঁশুরিতে চলে যাচ্ছি, পাতার বাঁশুরি সবাই এনজয় করতে থাকেন, পাতার বাঁশুরি শুনতে শুনতে, এই চোখ ধাঁধানো মিউজিক শুনতে শুনতে এনজয় করতে থাকেন। আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: by the gentleman.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

লিখেছিলেন আর কি, যে ড্রেসিং সেন্সের ব্যাপারে, আমি আমার ড্রেস বা আমি হচ্ছে আমার যে ড্রেসিং সেন্স, আমি হচ্ছে আমার এই ক্লোদিং আইটেমগুলো কোত্থেকে কালেক্ট করি, এই ব্যাপারটাতে নাকি সে খুবই ইন্সপায়ার্ড হয়েছে। যাই হোক, আমি আসলে সবসময় চেষ্টা করি মানে আমার যে ক্লোদিং প্যাটার্নগুলো বা আমি আসলে যা ওয়ার করি, লাইক আমার প্যান্ট বা আমার শার্ট, সেটা টি শার্ট হোক, সেটা পাঞ্জাবি হোক, মানে হোয়াট এভার ইট ইজ, বাট আমি হচ্ছে সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট কালেকশনগুলো হচ্ছে খুঁজে বের করার জন্য আর কি। মানে যেই ব্যাপারটা হচ্ছে লাইক এই শার্টটা আমার হচ্ছে আর দশজনের কাছে থাকছে না, শুধু আমার কাছেই থাকছে, ব্যাপারটা এরকম আর কি। সো আমি খুব ঘোরাঘুরি করি, ঘুরে ঘুরে আমি বের করার চেষ্টা করি আর কি, যে কোত্থেকে আসলে কোন শার্টটা কোন প্যান্ট হচ্ছে কালেক্ট করা যায়, বা একটু ডিফারেন্ট আছে, বা একটু দেখতে ডিফারেন্ট, বা ডিজাইনটা একটু ডিফারেন্ট, ডিজাইনটা হচ্ছে লাইক একটু কী বলবো এটাকে, যে একটা দেশি ভাইব দেয়, অনেক সময় আবার হচ্ছে কোনো কালচারাল ভাইব দেয়, মানে এরকম যে ক্লোদিংগুলো আছে সেগুলো আর কি আমি কালেক্ট করার চেষ্টা করি। মানে সে আরও খুব বিস্তারিত লিখেছিল, সে হচ্ছে আমার প্রতিটা ছবি আই গেস খেয়াল করেছে আমার প্রোফাইলে, সে লিখেছিল আর কি যে ওইভাবে যে অমুক ছবিতে আপনার এটা কোত্থেকে নিয়েছেন, তো অমুক ছবিতে এটা কোত্থেকে নিয়েছেন। সো আমি বেসিক্যালি আসলে কোনো স্পেসিফিক জায়গা থেকে আমার এই ক্লোদিংগুলো কালেক্ট করি না, ব্যাপারটা হচ্ছে আমি ঘোরাফেরা করি, যখন চোখের সামনে যেটা পড়ে সেখান থেকে, মানে দেখা গেল আমি কোনো দিক দিয়ে হাঁটছি, সেটা হতে পারে কোনো বড় শপিং কমপ্লেক্স, সেটা হতে পারে রাস্তার সাইডের কোনো ভ্যান, মানে হুট করে আমার চোখ পড়ে, ওয়াও এই শার্টটা তো খুব জোস, বা এই শার্টটা তো খুব আনকমন, বা এই শার্টের ডিজাইনটা, শার্টের সাইজটা, চোখে পড়ে হয়তো বা নিয়ে নিই, সেটা কম দামি হতে পারে, সেটা বেশি দামি হতে পারে। আমার আমার এই যে ক্লোদিং প্যাটার্নগুলো আছে, শেষে আরেকটা কথা লিখেছিল যে আমার সবগুলো ক্লোদিং কি এক্সপেন্সিভ কিনা, না এক্সপেন্সিভ নয়, আসলে এক্সপেন্স হলেই যে আপনি ভালো ড্রেসিং সেন্স নিয়ে ক্যারি করতে পারছেন বা ওয়ার করতে পারছেন, ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে কম দামের ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস পাওয়া যায়। সো মানে চোখ কান খোলা রাখতে হবে আর কি, তাহলেই দেখবেন যে আপনিও কিন্তু চাইলে এরকম ড্রেসিং সেন্স মেনটেন করতে পারবেন। আর আমার আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস আর কি, মানে সবসময় একটু ডিফারেন্ট প্যাটার্নের কাপড় চোপড় ওয়ের করা, বা হচ্ছে কাপড় চোপড়ের মাধ্যমে নিজেকে ক্যারি করা, এটা আর কি আমার সবসময়ের একটা অভ্যাস। যাই হোক, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু শারমিন আক্তার জুই চলে এসেছে, হ্যালো জানু কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, জানো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এত এত ভালোবাসা আপনারা দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছে আমার সাথে, নাইম আছে রংপুর থেকে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে নামটা লিখে নিই, আমার সাথে মোশারফ হোসেন মহারাজ যুক্ত আছেন, আমার সাথে যুক্ত আছেন কিন্তু অবসান ভাই, আচ্ছা অবসান বলছি, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি এক সপ্তাহ পর, গতকাল আমার বাসার সব মেহমান বোন খালা ভাগ্নি সবাই কুড়িগ্রাম চলে গেল, আজ আমি যাচ্ছি চট্টগ্রাম, আমার গুলু অর্থাৎ স্ত্রী আমার উপর রাগ করে আছে, তাই মনটা খুব খারাপ, কিভাবে যে আজ রাগ ভাঙাবো সেই চিন্তায় আছি। আচ্ছা দেখেন অবসান ভাই, আসলে কাজের প্রেশার যদি না হতো আমি আপনাকে ডিরেক্ট সাজেশন দিতাম যে ভাইয়া সব ফেলে সোজা এখন আপনার ওয়াইফের কাছে চলে যান, অর্থাৎ আপুর কাছে চলে যান বা ভাবির কাছে চলে যান। যাই হোক, সবাইকে ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত আছেন। আমরা নেটফ্লিক্সের কিছু স্টোরি নিয়ে কিন্তু আমরা গল্প করছিলাম তখন, তখন আমি কথা বলছিলাম হচ্ছে স্ট্রেঞ্জার থিংস দিয়ে, আমি একটু পরে হচ্ছে থ্রি বডি প্রবলেম সিজন ওয়ান যেটা আছে সেটা নিয়ে কথা বলবো, তারপর দ্য উইচার সিজন টু যেটা আছে সেটা নিয়েও কথা বলবো। মানে আমি কিছু হচ্ছে খেয়াল করেছি যে টপ ফাইভ মুভিজ যেগুলোতে হচ্ছে অতিরিক্ত বাজেট কিন্তু তুলে আনা হয়েছে, সো সেগুলো নিয়ে আমরা গল্প করবো, সেগুলোই আমরা বের করার চেষ্টা করবো। আরও যদি বলি দ্য স্যান্ডম্যান সিজন ওয়ান, বা হচ্ছে দ্য ক্রাউন সিজন ফাইভ, যেটা দ্য ক্রাউন হচ্ছে সিজন ফাইভটা, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে, সো সবগুলো নিয়ে আড্ডা হবে, সবগুলো নিয়েই গল্প হবে। আর এই মুহূর্তে আরেকটা গানে চলে যাচ্ছি আমরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মেজবাউর রহমান সুমনের করা রই দিয়ে আইলা গাজুরাইতে, যেটা হচ্ছে রোহিত মুভির একটা গান, যেটাতে হচ্ছে নাজিফা তুশিও ছিল। সো আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন সবাই, গানে এনজয় করতে থাকেন, খুব জলদি আমি আর জি রিদম আবার ফিরে আসছি উইকেন্ড বাজ নিয়ে আপনাদের মাঝে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতি ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4-এ। আমি আর যে হৃদম আছি উইকেন্ড বাজ নিয়ে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে। যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর মাত্র যারা যুক্ত হয়েছেন বা একটু দেরিতে যুক্ত হয়েছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি আটটা পর্যন্ত যেহেতু আছি আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, আর দেখতে দেখতে কিন্তু বিকালের সময়টা কিন্তু পেরিয়ে এখন আমরা সন্ধ্যায় আছি। আস্তে আস্তে কিন্তু চারিপাশ অন্ধকার হয়ে আসছে, আধার নেমে আসছে, কিছুক্ষণ আগে মাগরিবের আজান হলো। যাই হোক, দেখতে দেখতে আসলে চোখের পলকে সন্ধ্যা চলে এলো। আশা করছি এই সন্ধ্যার এই শুরুর মুহূর্তে সবাই আমার সাথে যুক্ত আছেন এবং সবাই এনজয় করছেন এই মোমেন্টটাকে। আর যাই হোক, দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা যে সবাই পুরো সমাজের যুক্ত আছেন। আর যারা লিখছেন আমাকে এই মুহূর্তে, যারা লিখছেন নাম্বারে লিখছেন, যারা তাদেরকে একটু বলবো যে যারা ফেসবুকের সাথে যুক্ত আছেন কষ্ট করে আমার কমেন্ট সেকশনে চলে আসেন, সেখানে চলে আসলে আমি আপনার সাথে হচ্ছে আমি আপনার মেসেজটা পেয়ে যাচ্ছি আর কি, আপনার কমেন্টটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, চট্টগ্রাম আমার গুলুর কাছেই এখন যাচ্ছি ভাই। ও আচ্ছা, অবসান ভাই গুলুর কাছেই যাচ্ছে। অবসান ভাই, আপনার ওয়াইফের রাগ ভাঙানোর জন্য, অর্থাৎ আমাদের ভাবির রাগ ভাঙানোর জন্য আমি আপনাকে ছোট একটা টিপস দিই। সেটা হচ্ছে আজকে যখন আপনি বাসায় যাচ্ছেন, যেহেতু আপনি আপনার ওয়াইফের কাছে যাচ্ছেন, সো যে আর যেহেতু রাগ করে আছে, কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ভাবি কি পছন্দ করে সেখান থেকে দু একটা জিনিস নিতে হবে। আর আরেকটা বিষয় সেটা অবসান ভাই আপনি ট্রাই করে দেখতে পারেন, আজকে হচ্ছে 20 তারিখ, 20th August, হ্যাঁ। সো এই যে 20 তারিখ, আপনি বাসায় যাওয়ার সময়, অর্থাৎ আপনি যখন আপনার বাসায় ব্যাক করছেন বা আপনার গুলু অর্থাৎ আমাদের ভাবির কাছে যাচ্ছেন, ভাবির কাছে যাওয়ার সময় আপনি 20টা গোলাপ কিন্তু নিয়ে যেতে পারেন। ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং না? হ্যাঁ, 20 তারিখ 20টা ফুল নিয়ে যাবেন এবং আপনি এটা বলতেও পারেন যে হ্যাঁ আজকে 20 তারিখ, তাই আমি আমার গুলোর জন্য 20টা ফুল নিয়ে এসেছি। আর তাছাড়া ভাবির কি পছন্দ আছে সেখান থেকেও দু একটা জিনিস নিতে পারেন। আশা করছি ভাবি সেটা দেখার পর কোনোভাবে রাগ করে থাকতে পারবেন আপনার উপর। যাই হোক, আসলে এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে যখন দেখি যে ভালোবাসা আসলে এত সুন্দর। ভালোবাসা, ভালোবাসা মানে কত কিছু ভাবায়, কত কিছু চিন্তা করায়। যাই হোক, অবসান ভাই আপনার জন্য দোয়া রইল, ভাবির জন্য দোয়া রইল, আপনাদের সম্পর্ক সবসময় এভাবে ভালো থাকুক, সুন্দরভাবে টিকে থাকুক, এই দোয়াই করছি। আচ্ছা যাই হোক, আমি তখন কথা বলছিলাম নেটফ্লিক্সের কিছু মুভি নিয়ে, আমি এখন একটু কথা বলবো হচ্ছে আমাদের এরপরে যে সিরিজটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। তখন কথা বলছিলাম হচ্ছে আমরা ইয়ে নিয়ে, তখন কী নিয়ে কথা বলছি, স্ট্রেঞ্জার থিংসের কথা বলছিলাম আমরা। আর এখন যদি বলি আমি থ্রি বডি প্রবলেম যেই সিজনটা আছে, অর্থাৎ সিজন 1, সেটা নিয়ে যদি আমি বলি, মুক্তির পরে নতুন করে আলোচনায় কিন্তু আসে এই সিরিজটা। আলোচিত এই থ্রি বডি প্রবলেম যে মুভিটা আছে, এই মুভি নিয়ে অডিয়েন্সদের কিন্তু তুমুল একটা আগ্রহ দেখা গিয়েছিল। বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই জটিল অ্যান্ড মহাজাতিক সিরিজটি প্রথম সিজনেই কিন্তু বাজিমাত করে। এলিয়েন ইনোভেশন বা আমি ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্স থিওরি, সব কিছু মিলিয়ে কিন্তু পর্দায় ফুটিয়ে তুলতে নেটফ্লিক্স রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে। হ্যাঁ, তখন আমরা বলছিলাম যে নেটফ্লিক্স সমানে কিন্তু পানির মতো টাকা খরচ করছে, আর ঠিক একইভাবে কিন্তু এখানেও কিন্তু নেটফ্লিক্স হিউজ পরিমাণে টাকা খরচ করেছে। আর এটাই হচ্ছে নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ডেবিউ বা প্রথম সিজনের বাজেট। সিরিজটির প্রথম সিরিজটির এই সব মিলিয়ে যে বাজেটটা ছিল, টোটাল বাজেট হচ্ছে $23,31,00,000। হ্যাঁ লিসেনার্স, $23,31,00,000, জাস্ট ক্যান ইউ ইমাজিন, মানে ব্যাপারগুলো আসলে অকল্পনীয় মনে হলো, ব্যাপারগুলো কিন্তু সত্যি। আর নেটফ্লিক্স কিন্তু এভাবেই তাদের এই যে তাদের যে ট্যালেন্ট আছে বা তাদের যে মুভি মেকিংয়ের বা ফিল্ম মেকিংয়ের প্রতি যে তাদের একটা ডেডিকেশন, সেটা দিয়ে কিন্তু নেটফ্লিক্স কিন্তু এখন টপ লেভেলে আছে। আমি যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড যত ভালো ভালো আপনি সিরিজ পাবেন, যত ভালো ফিল্ম পাবেন, যত ওয়েব সিরিজ পাবেন, যত ওয়েব মুভিজ পাবেন, সব কিন্তু আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন।
আর এই বাজেটগুলো নিয়ে আসলে তারা কাজ করে, এই বাজেটগুলো আমার কাছে মানে তাদের আমাদের কাছে হয়তো অনেক কিছু হতে পারে, বাট এই বাজেটগুলো কিন্তু তাদের কাছে কিছুই না, কজ তারা যখন এই লাখ লাখ ডলারগুলো তারা ইনভেস্ট করছে, তারপর কিন্তু তারা আউটপুটে আবার সেই টাকাগুলো কিন্তু উঠিয়ে আনছে। যাই হোক, থ্রি বডি প্রবলেম নিয়ে কথা বলছিলাম সিজন ওয়ান নিয়ে, আমরা পরবর্তীতে আরও কিছু মুভি আছে সেগুলো নিয়ে কথা বলবো, তবে এই মুহূর্তে একটা গানে চলে যাব। এখন আমরা খুব সুন্দর একটা ইংলিশ গান শুনবো, ইগলসের করা একটা গান, হোটেল ক্যালিফোর্নিয়া। এই গানটা খুব সুন্দর, এই গানটা আমার পার্সোনালি মানে আমার খুব ভালো লাগার মতো একটা গান, ওয়েলকাম টু দি হোটেল ক্যালিফোর্নিয়া। আর এই গানটা আমি খুব এনজয় করি, গানটা যখনই প্লে হয় আমি খুব এনজয় করি। আর আমার একটা ছোটো ভাইয়ের কথা মনে পড়ে গেল, জাসির জাওয়াত, সে কিন্তু এই গানটার প্রতি তার খুবই ডেডিকেশন, সে যখনই আমাদের সাথে গানের আড্ডায় বসবে তার মুখে এই গানটা শোনা যাবেই। সো আমরা হোটেল ক্যালিফোর্নিয়াতে চলে যাচ্ছি, আশা করছি হোটেল ক্যালিফোর্নিয়া সবাই এনজয় করবেন, আর আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি পরবর্তী ঘন্টায় আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ, এবং আমি আর হৃদম কিন্তু আছি আপনাদের সাথে, উইকেন্ড বাজ নিয়ে হাজির আছি। দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় কিন্তু চলে এসেছি, 7:01। লিসেনার্স, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার এই শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত আছেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন, শুনছেন, লিখছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, তখন আমি আসলে কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমরা নেটফ্লিক্সের কিছু মুভি নিয়ে কথা বলছিলাম, যে আসলে তারা এই যে এত বড় বড় বাজেট নিয়ে যে তারা মুভির কাজগুলো করছে বা এই যে মুভিগুলো তারা মেক করছে, এখানে আসলে তাদের প্লাস পয়েন্টটা কোথায়, বা আসলে তারা কি আদৌ সেই টাকাগুলো উঠাতে পারছে কিনা বা সেই আউটপুটটা পাচ্ছে কিনা। নেটফ্লিক্সের যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলোর ব্যাপারে মোটামুটি আপনাদের সবারই কিন্তু আইডিয়া আছে। যারা নেটফ্লিক্স ইউজার আছেন বা ওটিটি প্ল্যাটফর্মের যারা ইউজ করেন বা ওটিটি প্ল্যাটফর্মের যেসব মুভি বা ফিল্মগুলো পাওয়া যায়, যারা আসলে এনজয় করেন, সবাই কিন্তু বুঝতেই পারছেন যে এই ব্যাপারটা কিন্তু আসলে খুবই সিম্পল তাদের জন্য। আচ্ছা, আমি তখন কথা বলছিলাম হচ্ছে কি নিয়ে কথা বলছিলাম, তখন থ্রি বডি প্রবলেম নিয়ে কথা বলছিলাম, আই গেস সিজন 1 নিয়ে। আর এখন যদি আমি বলি দ্য উইচার সিজন 2 যেটা আছে, এই যে এই দ্য উইচার সিজনের প্রথম সিজন, যেটা প্রথম সিজনের তুলনামূলক বাজেট কম থাকলেও এই যে দ্বিতীয় সিজন অর্থাৎ দ্য উইচার সিজন 2, এই সিজনে কিন্তু এটি আরও বেশি সাড়া ফেলেছে, মানে এই যে সিরিজটা আর কি। দানব শিকারী জেরাল্ট অব রিভিয়ার ফ্যান্টাসি জগৎকে আরও জাঁকজমকপূর্ণভাবে কী বলবো ফুটিয়ে তোলার জন্য বা ফুটিয়ে মানে এইটাকে জাঁকজমক করার জন্য দ্বিতীয় সিজনের বাজেট কিন্তু কোনো দিক দিয়ে কমতি রাখেনি নেটফ্লিক্স। চোখ ধাঁধানো অ্যাকশন, তারপরে আমি যদি বলি তাদের যেই জাদুকরি বা ম্যাজিক্যাল যেই সব অ্যানিমেল ছিল বা প্রাণীর যে অ্যানিমেশনগুলো ছিল, আর সেগুলো তৈরিতে আসলে তাদের যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল, মানে সব মিলে কিন্তু আসলে দুর্দান্ত ছিল। আর আমি যদি বলি দ্য উইচার সিজন 2 এর, আই গেস এই সিরিজের বাজেট ছিল হচ্ছে প্রায় $17,63,00,000। হ্যাঁ লিসেনার, $17,63,00,000, মানে এই ব্যাপারগুলো আসলে মুখে বলতে হয়তো বা খুব সহজ মনে হচ্ছে $17,63,00,000, বাট আনফর্চুনেটলি এটা কিন্তু আসলে একটা হিউজ অ্যামাউন্ট। অ্যান্ড একটা মুভির পিছনে যদি এত টাকা খরচ করা হয়, লাইক আপনারা বুঝতেই পারছেন যে তারা আসলে তাদের এই মুভির আউটপুটগুলো কতটা ডেডিকেশন নিয়ে তারা এই এগুলোর পিছনে কাজ করে বা তারা যে আউটপুটগুলো দেয়, এই ব্যাপারগুলো আসলে সবসময় হয়তো বা মানে দর্শকদের জন্যই হয়তো বা তারা সবসময় চেষ্টা করে এসেছে বা আসলে বা দর্শক যারা আছে তারা যাতে করে হচ্ছে নেটফ্লিক্সের প্রতি বা ওটিটি প্ল্যাটফর্মের প্রতি আরেকটু ঝুঁকে আসে বা তারা যাতে মুভিগুলো ফিল করতে পারে, সেজন্যই কিন্তু তাদের এই এই ইনভেস্টমেন্টগুলো, বড় বড় ইনভেস্টমেন্টগুলো। যাই হোক, আশা করছি সবাই এনজয় করছেন ব্যাপারগুলো। আর অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন, হোয়াটসঅ্যাপ নাম্বার সব জায়গাতেই মোটামুটি অনেকেই আছে। আর নাম্বারে যারা লিখছেন বা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমার পোস্টের নিচে কমেন্ট করতে পারছেন আপনি, সেখানে আমি আপনার কমেন্ট পেয়ে যাবো এবং আমাদের আপনিও কিন্তু চাইলে সে আমাদের এই আড্ডার অংশ হতে পারবেন। যাই হোক, আমরা এখন একটা গানে যাবো। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অঙ্কনের করা একটা গান, কোন গান, বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই যার কাছে যাই, বড়াই করে গানটা শুনবো লিসেনার্স। আমার খুব পছন্দের একটা গান, আমার খুব ভালো লাগার একটা গান, অ্যান্ড আশা করছি গানটা আপনারাও এনজয় করবেন। সো এত কথা বাড়াবো না, এখন সোজা গানে চলে যাচ্ছি। আমি হৃদম, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with Weekend Buzz. Listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। তখন আমরা কথা বলছিলাম কি নিয়ে জানি, দ্য উইচার সিজন 2 নিয়ে কথা বলছিলাম। মানে আমরা আজকে নেটফ্লিক্সের বেশ কিছু মুভিজ নিয়ে কথা বলছিলাম যে তাদের যে বাজেটগুলো আসলে মূলত পেশ করা হয় বা যেই বাজেট নিয়ে তারা কাজ করে, আসলে এই বাজেটগুলো মূলত কেন। লিসেনার্স, এই বাজেটগুলো হচ্ছে মূলত লিসেনার অডিয়েন্স বা হচ্ছে যারা দেখছে, যারা এনজয় করছে মুভিগুলো, মানে তারা যাতে প্রপার একটা ফিল পায় বা তারা যাতে প্রতিটা সিকোয়েন্স হচ্ছে এনজয় করতে পারে, তারা কিন্তু ওই হিসেবে কিন্তু প্রতিটা সিকোয়েন্স রেডি করছে। আর বর্তমানে সবাই আমরা জানি যে এআই এর যুগ চলে এসেছে, বা হচ্ছে যে এআই এর কারণে হয়তো বা এখন সব কিছু অনেক বেশি ইজি হয়ে গেছে। বাট এই যে মুভিগুলো, হলিউডের যে মুভিগুলো আছে, তারা যে সিকোয়েন্সগুলো তারা ফুটিয়ে তোলে বা তারা যে সিকোয়েন্সগুলো আমাদের সামনে তুলে ধরে, তারা কিন্তু আসলে এখানে কোনো ধরনের কোনো কি বলবো এআই জেনারেটেড কিন্তু কিছু নেই এখানে। টোটালি তারা আসলে যেভাবে পেশ করে থাকে, তারা প্রতিটা সিকোয়েন্সের পিছনে তাদের যে সেট রেডি করে বা তাদের যেই কস্টিউমগুলো রেডি করে বা তাদের যে ডিজাইনগুলো থাকে, এগুলো কিন্তু আসলে খুবই কস্টলি এবং হচ্ছে মানে এক একটা সিকোয়েন্সের পিছনে তাদের কিন্তু অনেক অনেক বেশি টাকা খরচ হয়। আচ্ছা, আমি এখন কথা বলবো হচ্ছে দ্য স্যান্ডম্যান সিজন 1 নিয়ে। হ্যাঁ, এর আগে কথা বলছিলাম দ্য উইচার নিয়ে, আর এখন কথা বলছি দ্য স্যান্ডম্যান সিজন 1। এটা কিন্তু সিজন 1ই চলছে। নীল গেইম্যানের বিখ্যাত কমিক বইয়ের উপর ভিত্তি করে কিন্তু এই যে এই ড্রিম লর্ড বা স্বপ্নের দেবতার গল্পে দরকার ছিল উচ্চমানের স্পেশাল ইফেক্ট। হ্যাঁ, মানে এই যে তারা এই সিরিজটা যে তারা মানে কমপ্লিট করেছে, এটা টোটালি হচ্ছে একটা ড্রিম লর্ড বা আমরা স্বপ্নের দেবতা বলতে যেটা বুঝি, সেটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। মানে টোটালি কাহিনীটা কিন্তু এটা আসলে একটা ফ্যাসিনারি গল্প বা হচ্ছে কাল্পনিক বা পরাবস্তক জগৎকে আসলে এখানে কিন্তু রূপ দেওয়া হয়েছে। আর এখানে এই টোটাল যে বিষয়টা আছে, বিষয়টাকে কিন্তু এমনভাবে আসলে রূপ দিতে হয়েছে যার পিছনে কিন্তু বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। আমি যদি বলি যে

দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে এই অর্থ বিনিয়োগ করেছিল কিন্তু হচ্ছে নেটফ্লিক্স। মানে নেটফ্লিক্স প্রতি ক্ষেত্রেই কিন্তু মানে অডিয়েন্স যারা আছে বা মুভিগুলো বা সিরিজগুলো যারা এনজয় করছে তাদের কথা কিন্তু প্রতি ক্ষেত্রে ভাবছে। আর আমরা আস্তে আস্তে একটু কমের দিকে আসছি। আর আমি যদি এখন দ্য স্যান্ডম্যান সিজনের কথা বলি, দ্য স্যান্ডম্যান সিজনটা কিন্তু মূলত এটার পেছনে খরচ হয়েছে হচ্ছে প্রায় $16,50,00,000 অর্থাৎ $16,50,00,000 $16,50,00,000। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো আসলে $16,50,00,000 অ্যামাউন্টটা খুব মানে কম মনে হচ্ছে শুনতে, বাট আনফর্চুনেটলি ইটস আ বিগ অ্যামাউন্ট। আর এই যে অ্যামাউন্টগুলো তারা খরচ করছে শুধুমাত্র যাতে করে অডিয়েন্স যারা আছে তারা যাতে একটা ভালো ভিজুয়াল পায়, তারা যাতে আসলে এনজয় করতে পারে প্রতিটা মুভি, সেজন্যই কিন্তু মূলত এগুলো করা। তো যাই হোক, আশা করছি অবশ্যই দ্য স্যান্ডম্যান সিজন যেটা আছে এটা আপনারা দেখবেন বা দেখে নিতে পারেন। দ্য স্যান্ডম্যানও দেখতে পারেন সিজন ওয়ান, বা হচ্ছে উইচার সিজন টু দেখতে পারেন। তাছাড়া আমি যদি বলি থ্রি বডি প্রবলেম সেটাও দেখতে পারেন, বা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। তো স্ট্রেঞ্জার থিংসের বিগ ফ্যান তো এটা সবাই, এটা এটা মোটামুটি তো এটা আসলে অজানা কিছু না। আর আরেকটা যদি বলি দ্য ক্রাউন সিজন ফাইভ সেটাও কিন্তু দেখতে পারেন, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। আর দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় হয়তো আজকের মতো বিদায় নিতে হবে। তবে কোনো সমস্যা নেই, আমি রিদম আছি একদম 8টা পর্যন্ত, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর যারা যুক্ত আছেন এখন পর্যন্ত বা লিখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে একটা গানে চলে যাব আমরা, এখন আমরা খুব সুন্দর একটা গান শুনবো, সাইব জোহানের করা কিছু মানুষ মরে যায় পঁচিশে। হ্যাঁ লিসেনার্স, পঁচিশে মারা গেছে এরকম অনেক পাবলিকই কিন্তু আছে। আর আসলে এই গানটা হচ্ছে আমাদের মনের ভাবকে প্রকাশ করার একটা অন্যতম একটা গান। সাইব জোহানের এই গানটা আমার বেশ ভালো লাগে, এই গানটা খুব ফিল করা যায়, অ্যান্ড পুরুষ মানুষ যারা আছে এই গানটার সাথে মনে হয় একটু বেশি রিলেট খায়। সো আমি কিছু মানুষ মরে যায় পঁচিশে গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ঈশ্বর।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর জি হৃদয় আছে আপনাদের সাথে। আশা করছি সবাই যুক্ত আছেন এই মুহূর্ত পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। আসলে সময়টা খুব জলদি চলে গেল, সময়টা হয়তো বা একটু থেকে গেলে ভালো লাগতো, হয়তো বা আর একটু সময় জুড়ে আপনাদের সাথে গল্প করতে পারতাম, আড্ডা দিতে পারতাম। আর আশা করছি ফুলফিল হয়েছে, তারপরও মনটা কি আর মানে? বন্ধু বান্ধবকে ছেড়ে কি আর কখনো যেতে ইচ্ছে হয়, আড্ডা ছেড়ে কি আর কখনো যেতে ইচ্ছে হয়? যাই হোক লিসেনার্স, আড্ডা ছেড়ে যেতে হবে, কিছু করার নেই, সত্যিটা মানতে তো হবেই, মেনে নিতে তো হবেই। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আগামী সপ্তাহে হাজির হয়ে যাব মিড ডে ফিল্ড নিয়ে, তারপর আবারও আগামী সপ্তাহে সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। তাছাড়া রেডিও আমার 102.4 FM এ তো প্রতিদিন থাকছি। যারা আমাকে মিস করছেন অবশ্যই সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত যুক্ত হতে পারেন এক কাপ চা অনুষ্ঠানে, আমি কিন্তু সেখানে আবার প্রতিদিন থাকছি, সেখানেও যুক্ত হতে পারবেন। আর পুরো সময় জুড়ে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা মেসেজ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি যে সবার এই এই দেখতে দেখতে মানে সন্ধ্যা হয়ে গেল, আজকের দিনটাও শেষ হয়ে যাচ্ছে, আশা করছি আগামী দিন অর্থাৎ যে ছুটির দিনটা সবার খুব সুন্দরভাবে কাটবে, খুব ভালোভাবে কাটবে, সবাই এনজয় করবেন সেই আশায় রাখছি। আর কথা বলছিলাম আমরা নেটফ্লিক্সের কিছু মুভির ব্যাপারে। আমি যাওয়ার আগে একদম শেষ একটা মুভির ব্যাপারে একটু বলতে চাই, তখন বলে গেছিলাম যে আমরা এই মুভিটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দ্য ক্রাউন, যেটা হচ্ছে সিজন 5 আর কি। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসকে ঠিক কতটা রাজকীয়ভাবে পর্দায় আনা যায় এটাই ছিল চ্যালেঞ্জিং এই মুভির জন্য। অর্থাৎ বুঝতেই পারছেন যে ব্রিটিশ রাজপরিবার নিয়েই কিন্তু, রাজপরিবার যে ইতিহাস আছে সেই ইতিহাস নিয়েই কিন্তু এই মুভিটা মূলত মেক করা হয়েছিল, বা এই সিরিজটা মূলত মেক করা হয়েছে। আর আর এই সিরিজটার কথা যদি বলি আমি, যে এই যে রাজকীয় পরিবার বা রাজকীয় পরিবারের একটা ইতিহাসকে তোলার জন্য কতটা মানে কতটা যে কি বলবো এটাকে, যে কষ্ট করতে হয়েছিল বা কতটা যে আসলে বেশি লগ্নি করতে হয়েছে নেটফ্লিক্সকে এই মুভিটার জন্য, এটা আসলে বলার মানে প্রশ্নই রাখে না। তবে এর জন্য প্রয়োজন হয় প্রায় $14,40,00,000, $90-এর দশকের রাজকীয় আবহ, পোশাক, দেন সেম এজ লাইক যে রাজপ্রাসাদ আমরা যেটা বুঝি আর কি, মানে রাজাদের বাড়ি, বা এই যে আসলে তাদের যে একটা সেট প্রয়োজন, এই সেট তৈরিতে এই সিজনের সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে। আর আমি মনে হয় যে আসলে দ্য ক্রাউন সিজন 5টা আসলে যারা যারা দেখেছেন এখন পর্যন্ত তারা হয়তো বা বুঝতে পারবেন যে তাদের এই সিরিজটা মেকিংয়ের ক্ষেত্রে ইনসেন, তারা কিন্তু ইনসেন একটা সিজন করেছে তারা, দ্য ক্রাউন সিজন 5 দেখতে পারেন চ্যানেল নেটফ্লিক্সে। সো আমরা খুব মজার মজার বিষয় নিয়ে আজকে গল্প করছিলাম, বিভিন্ন মুভি নিয়ে কথা বললাম, আশা করছি সবাই এনজয় করেছেন। আর বিকালের ওয়েদারটা বা বিকালবেলা থেকে আমরা আস্তে আস্তে সন্ধ্যার দিকে আসলাম, দেখতে দেখতে আমরা রাতেরও প্রায় কাছাকাছি চলে এসেছি, 8টা বাজতে অবস্থা। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরও একবার, আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে। আর এই বিদায় মুহূর্তে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব, সেটা হচ্ছে জলের গানের করা একটা গান, বকুল ফুল। এই গানটা আমি যদি বলি জলের গান অন্যতম একটা গান, আর এই তাদের যে মিউজিক প্যাটার্ন আছে বা তারা আসলে যেভাবে মিউজিক করে থাকে এগুলো তিনসেন লেভেলের বরাবরের মতোই, সবসময় জলের গান আমাদের জন্য ভালো ভালো গান নিয়ে আসে। সো এই গানটা দিয়ে, এই সুন্দর গানটা দিয়ে আজকে বিদায় নিচ্ছি, আশা করছি গানটা এনজয় করতে করতে সবার এই বিদায় মুহূর্তটা আরও বেশি জমে উঠবে। সো আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও একবার বলছি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌ পরিবহন অধিদপ্তর।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আটকে ছুঁচল, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
5: অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক।
6: স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হল নৌযান শুমারি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। শুনছিলেন শিরোনাম।
7: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
6: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্ব।

0: নির্মাণাধীন 11 দলীয় কের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন 255টি। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি জানান, দ্রুতই এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হবে।
2: তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে।
1: নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। মহাখালী DOHS এর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,
3: ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDP-র পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
1: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
4: আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট, আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা।
1: অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
5: বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম। আমরা যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।
1: এর আগে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চীন পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় চীনা দূতাবাস আজ বিকেলে এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। নতুন পথ পরিক্রমায় যৌথভাবে চীন বাংলাদেশ অভিন্ন অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহের কথাও জানায় চীন। রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয়ের বাইরে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি আজ রাষ্ট্রপতি নির্বাচনের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এই গুরুত্ব আরোপ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেন, গত 17 বছর ধরে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই ধারণাও মানুষের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ভোটদান, ফলাফল মেনে নেওয়া এবং বিজয়ী ও পরাজিত প্রার্থীর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। গণতন্ত্রকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়, গণতন্ত্র না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কাঙ্ক্ষিত পথ তৈরি করা সম্ভব হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাঁদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক এক চাকরি মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়, নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। এর মূল ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর উপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তিগত জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাক শিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক টু ব্যাক LC ও ব্যাংক ঋণ সহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমেই আজকের পোশাক খাতের বড় ভিত্তি তৈরি হয়। একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল পুরো অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব ফেলে। কলেরা প্রতিরোধে দেশের আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকত হোসেন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কলেরা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তীব্র সংক্রামক রোগ। এর প্রধান লক্ষণ হল প্রচণ্ড ডায়রিয়া ও দ্রুত শরীর থেকে পানির লবণ বেরিয়ে যাওয়া। সময় মতো চিকিৎসা না হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশে বছরে প্রতি হাজারে প্রায় 2 জন কলেরায় আক্রান্ত হন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। নানা উদ্যোগে দেশে কলেরা নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
6: বিভিন্ন ভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাআল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে।
1: এ সময় ঝুঁকি বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গিচর ও কদমতলি এলাকাকেও টিকাদানের আওতায় আনা হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
7: টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব।
1: শুধু রাজধানী নয়, প্রান্তিক পর্যায়েও টিকাদান নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত।
8: সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারব।
1: দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় চলবে এই টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ। এরপর 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এবং মাত্রাতিরিক্ত কীটনাশক বা পেস্টিসাইডের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের ক্যান্সার সহ নানা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও শারীরিক জটিলতা বাড়ছে। এক্ষেত্রে প্রাকৃতিক ও জৈব সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ থাকবে। মাংস উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, গবেষণার পরিধি ও কার্যক্রম আরও সম্প্রসারিত করতে পারলে ভবিষ্যতে $1 বিলিয়ন মাংস এবং মাংসজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হয়েছে নৌযান শুমারি। সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে তৈরি করা হবে একটি সমন্বিত ডেটাবেজ। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 43,07,78,000 টাকা। শুমারির উদ্দেশ্য ও এর সুফল সম্পর্কে শুনুন প্রতিবেদনে।
9: দেশের নদী, উপকূল ও সমুদ্রপথে প্রতিদিন চলাচল করছে অসংখ্য নৌযান, কিন্তু এসব নৌযানের পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্য ভাণ্ডার নেই। সেই ঘাটতি পূরণেই প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ নেভাল আর্কিটেক্ট এবং এই প্রকল্পের পরিচালক কমান্ডার সাইফুল আহমদ,
10: প্রকল্পের নাম হলো কি, নৌযানের ডাটাবেস তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের আন্ডারে বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় বা অভ্যন্তরীণ জলসীমায় যত নৌযান চলাচল করে সব নৌযানের তথ্য নেওয়া হবে। এই তথ্যগুলো কিরকম হতে পারে, নৌযানের পরিচিতি, মালিকের পরিচিতি, চালকের পরিচিতি, তারা কোথায় চালায়, কি ধরনের সমস্যা ফেস করে, তারা উদ্ধারকারী সমস্যা বলে করে, এই জাতীয় সবকিছু।
9: কমান্ডার সাইফুল আহমদ জানান, এর মাধ্যমে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরো স্বচ্ছ ও নিরাপদ হবে, শৃঙ্খলা আসবে এ খাতের রাজস্ব ব্যবস্থাপনাতেও।
10: এই তথ্যগুলো দিয়ে আমরা কি করবো, ভবিষ্যতে তাদের নিরাপদ, স্বাস্থ্য বা পরিবেশ বান্ধব যে একটা নৌ যোগাযোগ ব্যবস্থা আমাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্য এটা সবকিছুর মধ্যে, কিন্তু একটা সুব্যবস্থা অথবা আমরা বলতে পারি যে নিরাপদ কতটুকু এটা নিয়ে আমাদের সন্দেহ না আছে অনেক জায়গায়। এই জিনিসটাকে আমরা নিশ্চিত করার জন্য নৌ যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা নিরাপদ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব করবো, এই লক্ষ্যে আমি ডাটাগুলো আমরা কাজ করবো। এই ডাটাগুলো পেয়ে আমরা নীতিমালা প্রণয়ন করবো, যে নীতিমালাটা আছে সেটা সংশোধন করতে হইতে পারে সংশোধন করবো, এবং পরবর্তীতে সরকার এটা থেকে বিভিন্ন রাজস্ব আদায় করতে পারবে। যেমন ঠিক গাড়িগুলো আমাদের ফিটনেস নেয়, রেজিস্ট্রেশন করে, তো নৌযানে তো এগুলো করতে হবে, এগুলো যদি করে তাহলে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে।
9: এই নৌযান শুমারি এই খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই নৌযান মালিক চালক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে শুমারিতে সহযোগিতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
11: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে আজ সকালে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন, এরপর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর গত 24 জুলাই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বিকেলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ 20 আগস্ট মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বাক্ষর রাখা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী। 1971 সালের এই দিনে পাকিস্তানি বিমান ঘাঁটি থেকে একটি যুদ্ধ বিমান ছিনতাই করে মাতৃভূমির স্বাধীনতার উদ্দেশ্যে উড়াল দিতে গিয়ে শহীদ হন তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্ব গাথা ও জীবন সংগ্রাম নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
13: 1941 সালের 29 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। পড়াশোনা শেষে 1963 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট অফিসার হিসাবে যোগ দেন, কিন্তু 1971 সালে মার্চে পাকিস্তান বাহিনীর বর্বরোচিত হামলা তার ভেতরের দেশপ্রেমকে জাগিয়ে তোলে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি করাচির মাসুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি, ছুটি নিয়ে দেশে এসে প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের বিমান যুদ্ধ শেখানোর উদ্দেশ্যে পাকিস্তান বিমান ঘাঁটি থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ছিনতাইয়ের এক অসম সাহসী পরিকল্পনা করেন। 20 আগস্ট 1971 প্রশিক্ষণ পাইলট চলাকালে তরুণ পাকিস্তানি পাইলট মিনহাজ রশিদের থেকে T-33 প্রশিক্ষণ বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন মতিউর রহমান। শুরু হয় ককপিটের ভিতরে এক শ্বাসরুদ্ধকর মল্লযুদ্ধ। লক্ষ্য ছিল বিমানটি ভারতে নিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া, কিন্তু ককপিটে তীব্র ধস্তাধস্তি ও বিমানটি অতিরিক্ত নিচু দিয়ে ওড়ার কারণে সীমান্ত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সিন্ধুর তাট্টা এলাকায় এটি বিধ্বস্ত হয়। শাহাদাত বরণ করেন মতিউর রহমান। তার এই অসীম আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। 2006 সালে 35 বছর পর তার দেহাবশেষ পাকিস্তান থেকে এনে পুনরায় পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। এই জাতি তাকে আজীবন স্মরণ করবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
12: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের প্রতিনিধি দলের পরপর কয়েকটি সফল ঢাকা সফর, $100 কোটি বিনিয়োগের রূপরেখা এবং নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব এক ইতিবাচক মোড় নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনায় অবশ্যই সমানভাবে গুরুত্ব পেতে হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: 90 দশকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু করে। এ সময় দেশটি বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়। পরবর্তীতে নিটওয়্যার ও টেক্সটাইল পণ্য যুক্ত হয় এই তালিকায়। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন, গম, লোহা, স্ক্র্যাপ মেটাল ও জ্বালানি আমদানি করে আসছে। সাম্প্রতিক সময়ে এই সম্পর্কে যুক্ত হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ 25 থেকে 50টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে সিরিজ বৈঠক সম্পন্ন করেছে। বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি, সিভিল এভিয়েশন এবং ফাইন্যান্স খাতে মার্কিন বিনিয়োগ ত্বরান্বিত করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন,
15: অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্থিতিশীল এবং আরো দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
14: যুক্তরাষ্ট্র বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে একে অপরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ নিশ্চিত করছে। এতে মার্কিন তুলার কাঁচামাল ব্যবহারে তৈরি বাংলাদেশি তৈরি পোশাক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির পথ সহজ হয়েছে। তাছাড়া চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন শক্তি ও জ্বালানি পণ্য এবং $3.5 বিলিয়ন গম, সয়াবিন, ভুট্টার মতো কৃষি পণ্য ক্রয়ের অঙ্গীকার করেছে। এছাড়া বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এই চুক্তিতে বাংলাদেশের উপর অতিরিক্ত 19% শুল্ক আরোপের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের।
16: আরো ভালোভাবে দেখা আমাদের কোন বিকল্প আছে কিনা, যেখানে আমরা আরো সস্তায় আনতে পারি বা আমরা কি শর্তে এগুলো আনছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞ যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আরো আলাপ আলোচনা করলে আমাদের দেশের স্বার্থ আরো ভালোভাবে রক্ষিত হবে বলে আমরা মনে করি।
14: বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এমন কোন চুক্তি যেন স্বাক্ষরিত না হয় সে বিষয়ে সচেতন করেন এই বিশেষজ্ঞ। তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
17: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
17: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। রাত জুড়ে আবাসিক ভবন ও গুদামগুলোতে এসব হামলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল এবং একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এসব মৃত্যু ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির ফল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য আহ্বান জানিয়েছেন। ইউরোপ জুড়ে ধারাবাহিক তীব্র তাপ প্রবাহের মধ্যে এই গ্রীষ্মে জার্মানিতে তাপজনিত অসুস্থতায় প্রায় 14,000 মৃত্যুর রেকর্ড হয়েছে। মৃত্যুর এই সংখ্যা আজ প্রকাশিত হয়। কর্তৃপক্ষ জানায়, গত জুনে কেবলমাত্র এক সপ্তাহে 9,600 মানুষের মৃত্যু হয়। এ সময় জার্মানির কিছু কিছু অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল। খেলার খবর। ক্রিকেট। লিডসের প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 151 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্য। তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। ওরাল কলেরা ভ্যাকসিনের ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন, দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হল নৌযান শুমারি। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। খবর শেষ হল।
19: এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত রাত 8:30 সংবাদ।
20: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: Look what you just made me do.
1: Time check. এখন সময় রাত 9টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার।
2: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
3: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানোর দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অফ দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালালভাবে, আর একটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একজন করে একটা পরিবারের একজন সদস্য সেই জন্য উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেজন্য যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে, এই কাজ করছি। আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে, কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু, এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্ট্রোতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
2: অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC পরে IELTS ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি, ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
3: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমেই শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি ATMC এবং ATMC হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM স্টুডিও
2: গুলশানে।
3: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো। যদি আমি 1000 মাইল দূরে থাকতাম তাও প্রায় একই রকম অবস্থা হতো, ওখানে ইন্টারনেট থাকলে আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি, সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে? এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না, যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়বো অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করব, অনার্স পাশ করে করব, এটা না। এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি এই সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না, তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএমস থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বোনানো, এটিএমস থেকে যদি কেউ একবার করে, মনে মন মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএমস হোস্টেল আছে সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার, কিন্তু তারপর মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স। এটাও সে আইএলটিএস করেছে এটিএমস থেকে, কিন্তু সে আশানুরূপ রেজাল্ট পায়নি, মনে করেন সে পেয়েছে 5.5 বা 6.5, পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5। যেন আমাদের গত পরশু দিন, এই 2-3 দিন আগে দেখালাম 7.5 পেল একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএমস থেকে তো 9-এ 9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএমস থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করব, তার জন্য আরো 2 বার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে, একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটু বলে রাখি, আজকে যে অফারটা বলতে যাচ্ছিলাম, যেটা আগে বলেছিলাম একদিন, এটিএমস থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএমস থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9-এর মধ্যে 7 পাবে এটিএমস থেকে করে, ততজনকে এটিএমস এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএমস এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200টা লোক নেবে একটা কল সেন্টার, পর্যায়ক্রমে প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমাদের জাদুঘর রাখবে ইনশাল্লাহ, আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5, তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সব কিছু করা যায়। অথবা 2% জমির জায়গা, গ্রামের মাঠে ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতই যথেষ্ট, এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এই জন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে না ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার আমি জানি, অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপমার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে, বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে এটা অনেকে বলতে বলে যে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় 21 বছর, দীর্ঘ 21 বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন, 01712 80 81 93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনারা এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন, 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন, আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান করে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে যার নাম এটিএম, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই, লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করি বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ, ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম তারপর লিখুন স্যার SIR, এটিএম লিখে স্যার লিখুন এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
2: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন, স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
3: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছ, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারিভাবে মৌখিকভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া, তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়, সেজন্য কি করতে হবে আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে, আমি যেমন দেখাচ্ছি এখন যেমন এটিএমসের মাধ্যমেই চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট, হ্যাঁ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট আছে, এটা তো ওয়ার্ক পারমিট ভিজা, এটা বৈধ ভিজা, ওকে, তো এশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে, তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে দাখিল আলিম তাদেরটাও গ্রহণযোগ্য, বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই, কমই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে, কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে, ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে নৌকায় করে ট্রলারে করে তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মারা যায় তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা, তার মামা একদিন বলল স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে IELTS করতে রাজি না, সে IELTS করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক কমিটি তাকে পাঠানো হোক, তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, IELTS একটা পয়েন্ট হলেই হচ্ছে, আপনি জানেন এখন 5.5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে IELTS, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস, এখন সেই ছেলেটা করবে না IELTS, সে অনলাইনে করবে না অফলাইনে করবে না, তার মামা বললো স্যার আমি অনেক চেষ্টা করেছি এটিএম যা সততার চাদর পড়ানো কিন্তু সে আসবে না, কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে, অর্থাৎ একটা IELTS করলো না, এটিএম সে আসলো না এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না, এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবে ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বা আলিম পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না বলে দুইবার, দুইবার না বলে তিনবার, তিনবার না চারবার, না হলে এক কোর্স দশ বার করানোর সুযোগ দিচ্ছি, তারপরে আমরা ভিসা প্রসেস করছি এখান থেকে, একই জায়গা থেকে প্রসেস করছি। ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো এক টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিটগুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার পাঁচ কাঠা জমি আছে বা আপনার কয়েক শতাংশ জমি আছে বাড়ির ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। সবচেয়ে একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দ্যান মানে 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10 শতাংশের কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই, ভিটা বাড়ি ছাড়া তার এইটুকুই আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয়, কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভার টাইম সবকিছু দিয়ে দেখা যাবে 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে, এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্রে তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে, তা আমি তো বৈধভাবে পাঠাচ্ছি, সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, এবং আপনি আরও অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে, এন্ড কার কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্রমহিলা, আড়াই মাস আগের গল্প একটা।
2: আচ্ছা,
3: উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাবো না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, তা আপনি তাহলে আইএলটিএস করুন। তো এটিএমস থেকে আইএলটিএস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইএলটিএস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি, আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, 3 মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতাই। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ও তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই 4টা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল সেটেল হবে, একসাথেই তাদের পেয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বর্ষ কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। তো এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই যেতে হবে, সফল হতে হবে, উনি যাক, উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পেয়ার পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য মানে কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল, আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার 10-12 বার, 10 থেকে 12 বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে। আমাকে এসে বললো, স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএম যে সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী, সে বলল তোমাকে আমি দুবাই পাঠিয়ে দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করেছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয় মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সব কিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার, এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারের কাছের লোক, এইভাবে তার 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে, 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে। সে আমার কাছে এসে বললো, স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো, সে তখন বিশ্বাস করেনি, বাট কোনো একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে 10 থেকে 12 বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন? মানে যাকে দিয়ে করছে সেই দেখেন যেটা। ছোট্ট একটা মানে ঈশ্বর গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে। সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোনো এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলের ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে, তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে গেল একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে, উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না। সে টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যেয়ে কথাবার্তা বলে বলছে নোটটা দে। নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে, তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে তখন সে আর একটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে, তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা, তখন সে আবার সেই মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এটা দেখি তার হাত কাটা, হাতের ডোরা কাটা। তারপরে একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওইটা, কাকে বিশ্বাস করব, যার কাছে যাই সেই দেখি যে এটা। এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত দেখ, তার হাতটা ওইরকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নেই, যেখানে যেখানে সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সে ওরকম। এরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানেই আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএমসে আসে, অনেক দূরে, বলেন স্যার আমি বাড়ি পাঠাতে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরেও আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না, ইফ ইউ আর বর্ন পুওর দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, That's not at all issue. That's not a land issue. But don't die poor. Gorib hoye janmogrohon kora kono aporadh na. Kintu gorib hoye mrityuboron korona. Allah Taala amaderke diyechen ekta jibon ke kaaje lagate hobe. Inshallah halal bhabe boro hote hobe. Hazrat Ali radhiyallahu anhu bolchen, jodi daridrotar kono akar thakto ami take hotta kortam. Karon daridrota goribi hal manushke shirk ar kufurer dike niye jay. She duniyateo dekhate gorib thake. অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকামও করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712। আসলে মানে হালালভাবে ইনকামও করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81

0: লিখুন SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
0: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তা তুমি জানো? তোমাকে কেউ বলেছে যে তুমি এতটুকু ভালো জানো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট ব্র্যাগিং অ্যাবাউট হিজ সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো? হ্যাঁ, তখন সে বললো স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি, এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না। সে একটা কথা বলছে, এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তা তাকে সঠিক আছে। দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে, বাক্য নিয়ে, সেটাকে সে লিখেছে, বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা। আমরা যে লিখতেই ভুল করছে, সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি ডাজন্ট মেক সেন্স দ্যাট ইউ আর গোয়িং রং ইফ ইউ হ্যাভ টু গো রং সামওয়্যার গ্রামাটিক্যালি, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না। বরং আমি যখন বাংলায় কথা বলছি, আমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি না, এই যে সাবলীলতা এটা রেখেই ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না। তো এই জন্য অনেকেই যেমন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না। দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই অ্যাম টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমার বললাম যে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই অ্যাম অ্যাগ্রি তো হয় না, আই অ্যাম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা?
1: জি না,
0: হয় তো না, তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে। হ্যাঁ, হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে, কিন্তু হয় না কিছু, কিচ্ছু হয়নি,
1: জি
0: টেনশন হয় নাই, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোনো ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজ না। এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল 1 এবং লেভেল 2 করেন, তারপর আইএলটিএস করেন, ইনশাল্লাহ এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুক করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এইটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান, কখনো কারো অনুগ্রহ নেবেন না। নেভার গেট রিটায়ার্ড ইন ইয়ার লাইফ, আই এম সেইং, আপনার হয়তো বয়স হয়ে গেছে, বাট নেভার গেট রিটায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স অর ফ্রম এনি ওয়ান আফটার রিটায়ারমেন্ট। আফটার রিটায়ারমেন্টের পরে, আপনার রিটায়ারমেন্টের পরে কখনো আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা অন্য কারোর কাছে এক্সপেক্ট করবেন না, প্রত্যাশা, এক্সপেকটেশন চলো ইজ হার্ড। ইফ ইউ এক্সপেক্ট টু মাস ফ্রম সাম পিপল ইউল রিয়েলি গেট হার্ড। মনে রাখবেন মানুষের জীবনটা এমন যে একটা সময় মনে হবে যে আপনি আপনার জন্যই, কেউ কারো না। সিফাত, আপনাকে যে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কে মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা এবং
0: আমাদের জীবনে আপন শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
1: না। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
0: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে,
1: জি,
0: কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ,
1: জি,
0: omniscient,
1: সৃষ্টি করেছেন আমাদের,
0: হ্যাঁ যিনি আমাদের সৃষ্টি করেছেন, দ্য মোস্ট বেনিফিসেন্ট, হ্যাঁ, এবং এবং এই যে দ্য গ্রেট, মানে আমরা যে মহান আল্লাহ বলি, দ্য গ্রেটেস্ট, এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এবার বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন,

0: আবার তার কাছে ফিরে যেতে হবে, আবার তার কাছে, তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাবো, মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেক একটা আমরা নাটকের
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
0: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য বলে অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি, কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাইনা তুর যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনার কেমন নিরাশ করবেন না। আমাদেরকে এতটুকু সময় হয় না, অলসতা হোক আর যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, এটাকে পড়তে পারি না, এর জন্য কিন্তু আলাদা টাকা লাগে, পয়সা লাগে, এর জন্য আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে, কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিকের অন্বেষণ করো, আল্লাহ তাআলা বলছেন। এবং তারপর আল্লাহ তাআলা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে, আল্লাহ বলছেন কি তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ যা মানুষ যা চাইবে তাই পাবে, অর্থাৎ যদি আমি ছোট করে বলি আল্লাহ তাআলা বলছেন কি মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে। ঠিক একই রিলেশন তাকে কোথায় দিচ্ছেন আবার সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না আমি তার এই করি না, আমি তার উন্নয়ন করি না, তার নিজেরা নিজের চেষ্টা করছেন, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করবো। অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো, যদি মুসলিম পরিবারে হও তোমার এখন থেকে শখ একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয় দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফলতা যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন, রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষের দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষের দুই আয়াতটা রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি সে মারা যায়নি তাই, এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজ কাজও করবো না ইনশাল্লাহ, কোনো কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, হ্যাঁ ইউসুফ ইসলামা মিত্র, হ্যাঁ আলাইকুম মাদ্রার, এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সন্তান সন্ততি দেন, তারকে আল্লাহ যা ইচ্ছা মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। সেই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচ অক্ট নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন, কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে, আপনার যোগ্য, আমি বললাম তো আপনার কিছুই নাই, আইএলটিএস 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ, এরপরে আর কি চাই। আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন, কালকে জায়গায় পরশু করবেন না কেন, পরশু কাল পরশু তারপরের দিন তারপরের দিন তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না, এখন নিয়ত করেন আসবেন, যেভাবেই হোক সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ, কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছি 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো আইটিএস করে, স্যার প্লিজ আনসারটা দিবেন আশা করি।
0: কথা হলো তুমি ইংলিশে খুবই দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো, তুমি কি অক্ষর চেনো, যদি তুমি অক্ষর চূড়াকে মেনে চলো তোমার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি কেন, একটা কোর্স 10 বার করা যায়, আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করব না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে 10 বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবে না। সো অপরচুনিটি ইজ নক, বাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড অ্যানসার দ্য ডোর। তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ নিচ্ছ না, বসে আছো, আর কতকাল তোমার জন্য এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ মা সবকিছু তোমাকে বলবে না, আজকে আমি যেটা বলছি এটা দেখে তোমাকে আর কেউ বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার কোনো লোক নাই, নো ওয়ান উইল বি লেফট আউট, হ্যাঁ কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তাকেও যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কষ্ট করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ গড়ার কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে যদি আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন, কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাছে আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা হলো, এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই? বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝোরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝোরে, অনেকে ছিল সামনে, বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না। আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম সন্তান তো তোমার, রাগারাগি হয়েছে তোমার সন্তান, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে, তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। ও স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না। সবসময় দুজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে, সেটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি? সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে, সবকিছু বলে তার এক মাসের বেতন দিলেই তা বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র 1 মাস লাগে, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না দেখেন যেমন 1 মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, এক মাস ও ইনকাম করছে মাত্র 17-18 হাজার টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1 লাখের উপরে, 1 মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে দুবাই যেতে বা আবুধাবি যেতে বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে। এবং আপনি দেখেন 1 লাখের উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে, এই চলে আসছে। আমার সাথে দুইটা আছে ইতিমধ্যে দেখাচ্ছে, আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ নিচ্ছি না, বলছেন আমি আপনাকে চিনতাম না। আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না, এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না, সুযোগ আছে। আপনারা আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তার দাদারকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়। এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এ বলে যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এই পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বললো, স্যার আমি আজকে 40 ঊর্ধ্ব বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহ নিয়ে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বললাম আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলটিএস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না আপনার লেভেল 1 2 করেন, এটুকু দিয়েই আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়েই ক্লাস 9 10 11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিংয়ের মতো করে নেন, বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এভাবে আমি, হ্যাঁ বলছে এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই বললাম যে এইটা শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন, স্যার আমি তো এতদূর আসতে পারবো না, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন, এখান থেকে প্রথমে জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজনের যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে। আপনি আরো অবাক হবেন, অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে। হ্যাঁ, যাদের সুযোগ আছে, পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা। এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে। তো আমাকে বলে, স্যার আইএলটিএস আমি ছাড়া কি যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে, প্রায় তিন ভাগের এক ভাগ, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে। ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে, আইএলটিএস ছাড়া যেয়ে তার ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে যেতে। কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার তিন ভাগের এক ভাগ, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ে কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, আইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর মনো। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাইনি, আমাকে কে কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালাইত না। আমি মানুষকেও পথ দেখাই, সেটা যেটা হালালভাবে হয়, যতদূর পর্যন্ত হালালভাবে হয় ততদূর পর্যন্ত, যতটুক সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না, অসম্ভব, এটা না আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম সে আসা উচিত। আর একটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যারের সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহোক নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না, নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা, তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকুশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সব কিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ, আপনার প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি?
1: স্যার আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আর আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মন হলো যার সময় নাকি, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাচ হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল। কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না, বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন। লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আরেকটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আরেকটা কথা বলে রাখছি, যেহেতু এখন আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে আইএলটিএস সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তো সব কিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিটও আছে, এই সব কিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস অ্যান্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয়, এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারেন, এটিএম একটা অ্যাপোস্ট্রফ পেজ এটিএমস যা সততা চাদর মানো। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো। আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর অথবা এটিএম যার সততার চাদর বানানো 01712 80 81 93। যেখানে থাকুন যেখানে থাকুন, ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাযাকাল্লাহ খায়ের, ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে, সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোন এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা বলছি না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বলছি বিদায়।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: কেউ মেরে ফেলতে পারে, এই সে তুই হচ্ছে আমি তোকে বিয়ে করবো। পরে না আমি হা করে তাকায় আছি, আমার মামা মানে চাচাতো মামা, আমি হা করে ওনার মুখের দিকে তাকায় আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাউন্ডুলেটা, তাই আমি মামা আমার চেহারার দিকে হা করে তাকায় আছি যে কি বলে কি বলে। আমি মানে মামা মানে তো আমি সাজে উনি বাবাই, বাবার সমতুল্য মামা
1: তো আমাকে, আমি সবসময় আর কি ওই জায়গাটাতেই থাকতাম যে টিএসসি
0: ঠিক আছে। পরে আমি বাসায় গেছি, যাওয়ার পর দেখছি যে ও লেখছে, নর্মালি লেখছে যে আসলে একটা হালাল কাজ করি। আমি বলছি হালাল কাজ কি করবি, ফকির টকির খাবি? আমি তখন ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি ফকির টকির খাওয়াবি, ঠিক আছে খাওয়াবো না সমস্যা নেই,
2: তোমাকে আপনি বলো তুমি ওকে,
0: হ্যাঁ তুই বলি। তারপর বলছে যে খাওয়াবি সমস্যা নাই, সমস্যা নাই আমি যতটুকু পারি আমি তোকে হেল্প করবো। পরে ও বলতেছে না না ফকির খাওয়াবো কেন, পরে বলছে তা কি করবি, পরে বলতেছে যে বিয়ে করবো। আমি বলছি ও বাবা বিয়ে করবি, কারে করবি, কর সমস্যা নাই, আমি আমার দরকার লাগে আমার বাসায় তোদের ম্যানেজ করে দিব না সুন্দর করে বিয়ে টিয়ে করার জন্য। তো পরে বলছে দূর আমি আপনাকেই বিয়ে করব। আমি বলছি হ্যাঁ কি বলে এই ছেলে, মানে আমার কথা হচ্ছে ও আমার থেকে মানে মোটামুটি ভালোই ছোট, এ কি বলে।
2: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 একযোগে ইউটিউবে এবং ফেসবুকে স্ট্রিমিং এর থ্রুতে, অ্যান্ড অফকোর্স 90.4 এর ফ্রিকোয়েন্সি মেড মডিউলের থ্রুতে আমাদেরকে আপনারা শুনতে পান এবং পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মের থ্রুতে আপনারা আমাদেরকে দেখতেও পান। এবং আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা যে আপনারা আবারও খুব যত্ন করে ঢাকা এফএম কে অ্যাট দ্য সেম টাইম ভালোবাসার বাংলাদেশের টিমকে আবার দেখতে পছন্দ করতেছেন। আমাদের আজকের গেস্ট অফ অনার অলরেডি উপস্থিত, একদিকে প্রান্তিক প্রান্তের একদম শেষে, আর একদিকে মাঝখানে চন্দ্রা, চাঁদ যেভাবে মাঝখানে জলজল করে ভাসে আর সুন্দর করে হাসে, আর আমি আটকায় যাচ্ছি তার দাঁতে। আরে কি, আমি তো কবি হয়ে গেছি, দাঁতে বলতে এই দাঁতটা দেখতে অনেক সুন্দর হলো আগে। আরে ভাই দর্শকের দৃষ্টিতে মানুষ তো তোমারই ভাই,
3: ঠিক আছে ফেসবুকে আর কি নিক নেম হচ্ছে গজদন্তিকা,
2: ওটাকে গজগন্তিকা বলে রাইট, যে এইখানের যে দাঁতটা ইটস বিউটিফুল টু লুক। সো আমি আরো বলতে মন চাচ্ছে কিন্তু ঘরনির কথা খেয়াল হচ্ছে, ও আবার ইদানিংকালে কেন জানি প্রোগ্রামটা ঘুরে ফিরে দেখে, যেহেতু ছেলে বড় হচ্ছে কোনো না কোনো ভাবে একটা প্রোগ্রামে ক্লিক করে বসে, তো সেভাবে তো আমাকে কখনো বলো না, তো এই ভয় থেকে আমি থেমে গেলাম, তোমার ভয়ও কাজে লাগতেছে। আপনাদেরকে আরেকদম ভাই স্বাগত জানাচ্ছি, আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ফোন করতে পারছেন, অ্যান্ড অফকোর্স টেক্সট করতে পারছেন স্পেশালি 01841904904 এই নাম্বারে। আপনারাও কিন্তু আসতে চান আমি জানি, আপনাদের মনের কথা বুঝি, সো আপনারা চাইলে টেক্সট করে দেন ছোট্ট করে স্টোরিটা বলে, তারপর আমরা আমাদের সাথে আপনাদের সাথে কমিউনিকেট করি এবং আমাদের হট সিটে নিয়ে আসি। সময় নিচ্ছে না, সরাসরি গল্পে চলে যাচ্ছি, যেহেতু সুন্দরের বড় বেশি পূজারই আমি, আমি চন্দ্রাকে দিয়ে শুরু করতে চাই। চন্দ্রা, হাউ ইজ গোয়িং লাইফ?
0: হ্যাঁ গুড, চলতেছে যেভাবে চলা দরকার।
2: তুমি কিন্তু অনেক স্টাইলিশ এন্ড ফ্যাশনেবল।
0: থ্যাংক ইউ।
2: না আমি আমার তোমার নেল পলিশের দিব্যি দিয়ে বললাম, তুমি আসলে অনেক ফ্যাশনেবল।
0: থ্যাংক ইউ।
2: এসব রিলেটেড কোনো কাজে আছো নাকি?
0: জি, আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি ব্র্যান্ড প্রমোশন করি, মডেলিং করি, ঢুকেছিলাম আর কি আমি টিভি নাটক দিয়ে, দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে যুগ যেদিকে গড়াচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি, এখন ব্র্যান্ড প্রমোশন করতেছি। তো এই তো
2: টুকটাক চলছে জীবনের কথা।
0: আমার হচ্ছে স্কুল লাইফ, মানে আমার জন্ম হচ্ছে ঢাকাতে, ঢাকা ক্যান্টনমেন্টে, আমার নানা ছিলেন হচ্ছে গিয়ে আর্মি অফিসার। তো আমার বাবার সাথে আমার মায়ের হচ্ছে সেপারেশন অনেক আগেই হয়ে গিয়েছিল, মানে আমি আমার বাবাকে পাই নাই। তো আমি আমার ফ্যামিলি বলতে বুঝছি আমার নানা, আমার নানি, আমার মা, এই তিনজন।
2: তোমার বেড়ে ওঠা বলতে তুমি বুঝতা যে এই পরিবার এমনই হয়?
0: হ্যাঁ পরিবার এমনই হয়, আমি না কখনো মানে মানে যখন আমি 4-5 বছর তখন আমি বুঝতামই না যে দাদা দাদি ফুপু চাচা এগুলা কাকে বলে,
2: ইনফ্যাক্ট বাবাও।
0: হ্যাঁ বাবা, মানে বাবাটা বুঝতাম কেননা স্কুলে যাইতাম, তো তখন দেখতাম যে ও আচ্ছা ঠিক আছে বাবাও একটা জিনিস হয়, তো তখন খারাপ লাগতো, আম্মাকে বলতাম, আম্মা বলতো যে কেন আছে তো সমস্যা নাই, এগুলা নিয়ে কোনো চিন্তা করবা না, আমিই তোমার মা আমিই তোমার বাবা, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, তুমি তোমার বাবার কাছ থেকে যেটা পাইতা সে তার থেকে বেটার কিছু আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তা আমি আমার ফ্যামিলি বলতে সবসময় বুঝছি যে আম্মা নানা নানি মামা এরাই, মানে আমার কোনো মানে ওই সাইডের কোনো ফ্যামিলি নাই, বা আমি কখনো কাউকে বাবা চাচা ফুপু এগুলো বলে ডাকিও নাই।
2: খুব খারাপ লাগতো রাইট চন্দ্রা?
0: হ্যাঁ খারাপ এখন লাগে না, কেননা ছোটবেলায় লাগতো অনেক, এখন লাগে না কেননা মনে হয় যে উনি তো আমাকে ফেলে গেছে, উনি কোনোদিন খোঁজ নেয় নাই, ওনার জন্য আমার খারাপ লাগে কি হবে।
2: কিন্তু ছোট বাচ্চা মেয়ে চন্দ্রা যখন অনেকে দেখতো যে বাবার হাত ধরে স্কুলে আসতেছে,
0: হ্যাঁ
2: অথবা কোনো রেস্টুরেন্টে খাচ্ছে
0: বাবা এইগুলো, হ্যাঁ এগুলো খুব মানে মিস করতাম। তো দেখা গেছে এই জন্য আম্মু আমাকে বেশি একটা বাইরেও নিয়ে যাইতো না, যে আমার মেয়ের বাইরে গেলে খারাপ লাগবে, দরকার নেই আমার মেয়ে আমার বাসায় থাকুক, আমি যতটুকু পারি তাকে প্যাম্পার করার ট্রাই করব।
2: ওকে, তারপর তোমার বেড়ে ওঠা দেন।
0: তারপর হচ্ছে গিয়ে দেন হচ্ছে নানা রিটায়ার হয়ে গেল, আমাদের ঢাকায় থাকা আর হলো না। নানা একটা গাজীপুরে নানার তার মানে যত ইনকাম ছিল সেটা দিয়ে উনি একটা বাড়ি করেছিলেন গাজীপুরে। তো আমি মেবি তখন ফাইভে, তখন হচ্ছে আমরা গাজীপুর শিফট করে যাই। দেন হচ্ছে গিয়ে আম্মা আমি যখন মানে আমি ফাইভে থাকতে শিফট করার পর সিক্সে মানে পরের বছরই আম্মা মারা যান, আম্মা মারা যান রোড অ্যাক্সিডেন্টে। তো মানে হঠাৎ এটা একদম সাডেন, মানে একটা ফ্রাইডেতে আম্মা হচ্ছে গিয়ে বাইরে গেছিল। দেন উনি খুব ভালো মানুষ, বাইরে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি একসাথে, খুবই নর্মাল সব কিছু, মানে এটা একদম সাডেন হয়ে গেছে। দেন আম্মা চারটার সময় আম্মার লাশ নিয়ে আসছে বাসায়। মানে এটা দেখার পরে মানে আমি একদম মানে ওই দিন থেকে মানে আমি আগে খুব মানে ব্লাড দেন ইয়েটিয়ে দেখলে খুব ভয় পাইতাম, প্যানিক হয়ে যেতাম। আমি হচ্ছে কি আমার একটু সমস্যা আছে, মানে আমি হচ্ছে কারো ধমক সহ্য করতে পারি না এখন অবধি না। আমার মামার একটু গম্ভীর কণ্ঠ আর কি, একটু হয় না যেরকম ইয়ে কণ্ঠ, তো উনার উনি যদি আমার সাথে নর্মাল কথা বলতে আসতো যে কেমন আসতো এটা বললেও আমার কান্না চলে আসতো, মানে এরকম গম্ভীর কণ্ঠ, মানে আমার এগুলো আমি শুনতেই পারি না এখনও না, যে আমাকে কেউ জোরে কথা বললেই আমার কান্না চলে আসে। তো ওই দিন হলো গিয়ে এরকম হলো যে আমি আমার লাশ ওখানে কেউ বসবে না, কারণ ওটা অ্যাক্সিডেন্টাল ইয়ে, তো মানে কেউ বসতে যাচ্ছে না লাশের পাশে, কেউ বসতে যাচ্ছে না রাত্রেবেলা সারা রাত্রে। তো আমার লাশ আসছে চারটার সময়, পরের দিন দশটার সময় মাটি দেওয়া হয়েছে। ওই দিন সারা রাত আমি ওখানে একা একা বসা, মানে পুরা রাত আমি একা একা বসা, কেউ নাই। নানা তো পুরো অসুস্থ হয়ে গেছে, নানার একটাই মেয়ে ছিল, না নানি দুজনেরই একটাই মেয়ে একটাই ছেলে, মা মারা গেছে, মা মানে মাকে তো কখনোই আর কি দূরে রাখে নাই তারা, বিয়ে হোক যখন হোক মা সাথেই ছিল। তো মানে নানার জন্য এটা খুব বড় একটা শখ ছিল যে এটা কেন হলো, কিভাবে হলো, এটা মানে আমার কি ভুল ছিল, আমার সুস্থ মেয়ে বাসা থেকে বের হইলো সে লাশ হয়ে ফেরত আসলো, মানে ওনারা তো ওনাদের মতো অসুস্থ। তো আমি হচ্ছে কি কেমন যেন চুপচাপ হয়ে গেলাম, হয়ে মানে আমি লাশের পাশে বসে আছি। দেখা গেছে যে আমার অনেক চাচাতো খালা, হ্যাঁ, তো আমার অনেক খালারা আসছে, চাচাতো খালা, দেন হচ্ছে মামা অনেকেই আসছে, মামি, মানে অনেক আত্মীয় স্বজন আসছে, কিন্তু মানে তারা কেউই আর কি বসতে সাহস পাচ্ছে না, তারা কিন্তু মোটামুটি বড়, ওই টাইমে ভার্সিটিতে পড়ে কেউ এরকম। পরে আমি একাই বসে, আমার কারোর দরকার নেই, আমি একাই বসে থাকবো, কোনো সমস্যা নেই, কিছুই হবে না, কেন ও আমার মা, উনি আমার মা, কিচ্ছু হবে না আমার। ওই মানে তারপর হচ্ছে পরের দিন আম্মাকে মাটি দেওয়া হয়, দেন হচ্ছে লাইফ একটু উল্টাপাল্টা হয়ে গেছে। মানে নানি তো একদম অসুস্থ, নানি যতটুকু উনি সুস্থ ছিল এই ট্রমার পরে উনি আর সুস্থ থাকতে পারেনি, উনি মোটামুটি হাঁটতেও পারতো না, মানে ঠিকভাবে হাঁটতেও পারতো না পরে। তা আমার অবস্থা এরকম হয়ে গেল যে নানাও হাঁটতে পারে না, মানে মানে নানা হাঁটতে পারে, মানে মোটামুটি চলাফেরা করতে পারে, কিন্তু ওনার ক্যান্সার ধরা পড়লো, মানে মোটামুটি দুই মাস পরে ওনার ক্যান্সার ধরা পড়লো, ওনার কোলন ক্যান্সার হইলো। তো উনি মোটামুটি ভালো সুস্থ হয়ে গেল। তো এখন আমার উপর এসে দায়িত্ব কেমন পড়লো যে বাসার সব ধরনের কাজ করতে হবে, সব ধরনের কাজ বলতে কি ওই যে ঘর ঝাড়ু এগুলো না, একটা ছেলে যা যা করে, বাজার করতে হবে, বাহিরে যাইতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, কোথায় মানে কোন ভাড়াটি আর কোন প্রবলেম হইতেছে, মানে ওটা তো একটা মানে মফস্বল এলাকা, তো দেখা যায় যে কোনো একটা প্রবলেম হইলে ওই বাড়িওয়ালার কাছে এসে যে আমার এটা নষ্ট হয়েছে, আমার ওইটা হয়েছে, আমার এটা হয়েছে। তো আমার নানা বলতো যে ওর বাড়ি, ওকে বলেন ভাই আমি অসুস্থ, আমাকে বইলা কোনো লাভ নেই, কেন আমি কিছু করতে পারবো না, ওকে বলেন দেখেন ও করে দিবে। আমি ওগুলো করা শুরু করলাম, দেন আস্তে আস্তে মানে আমি মানে এইভাবেই আর কি দেখা গেছে মানে স্ট্রং হইতেছি। আমি তো আগে বাইরে একা বাসে উঠতে পারতাম না এরকম অবস্থা, কিন্তু ওইটার পরে আমি হচ্ছে একটু শক্ত হয়েছি যে না ঠিক আছে, কেননা আমার কেউ নাই, আমার নানির কেউ নাই, ওনাদেরকে অ্যাটলিস্ট আমার দেখতে হবে। আমার মামা হচ্ছে মেইন ইঞ্জিনিয়ার, উনি খুব ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানে উনি ওরকম না আর কি, আমাদের সাথে খুব একটা দেখাশোনাও কর মানে আমাদের
2: প্রফেশনালি হয়তো সুযোগও খুব বেশি পায় না,
0: সুযোগ পাইলেও মামা আসে না,
2: ওইভাবে কমিউনিকেশন করে
0: না, মামা আসে নাই কখনো, মা আসে না আর কি, ওনার আর কি এসবের উপর কোনো ইয়া নেই, যে আসে থাকলে থাক না থাকলে নেই।
2: চন্দ্রার পরিস্থিতি কতটুকু রিলেট করতে পাচ্ছেন জানি না, তোমার বয়স তখন কত চন্দ্রা যখন বাবা মার সেপারেশন হয়?
0: আমি জানি না, আম্মু বলছে যে তখন আমার 8 মাস,
2: মাত্র 8 মাস বয়সে তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, এবং তারপর থেকে তার বাবা মিনিমাম কোনো খোঁজ খবর রাখেন, আজ অবধি রাখেনি
0: না,
2: মানে এবং এরই মধ্যে যখন সে ক্লাস ফাইভে, তখন সে তো মানুষ হয় অ্যাকচুয়ালি, তার নানা যিনি আর্মি অফিসিয়াল ঢাকা ক্যান্টনমেন্টে বড় হয়, ওখানে জন্ম হয় এবং বড় হয়, এবং পরবর্তীতে এই শহর থেকে হঠাৎ করে মফস্বলে চলে আসা, যেহেতু তার নানা রিটায়ার্ডের পর চলে আসে গাজীপুরে, দেন গাজীপুরে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সাথে সাথে চার মাসের মাথায় তরতাজা একজন মানুষ, যিনি বাইরে যান পরবর্তীতে লাশে ফিরে আসেন তার মা। এবার কত তাড়াতাড়ি সবকিছু চেঞ্জ হচ্ছে একটা মানুষের জীবনে। দেন ফাইনালি তার নানার কোলন ক্যান্সার ধরা পড়া এবং তার নানি অসুস্থ, মামা তো ওইভাবে খোঁজখবর নেন না, আর এই তো অবস্থা, এই অবস্থার মধ্যে আছে। মানে ক্যান ইউ থিংক অ্যাবাউট যে কত অল্প সময়ের মধ্যে একটা মানুষের জীবনে কত রকম ট্রানজিশন যাচ্ছে। তারপর চন্দ্রা,
0: তারপর হচ্ছে গিয়ে আমি মানে এই
2: মামা ওইভাবে দেখাশোনা সমস্ত দায়িত্ব তো হঠাৎ করে
0: হ্যাঁ, আমি না এত ছোট, আমি না বুঝতেছিলাম না আসলে আমি কি করবো বা আমার কি করা উচিত। আম্মা থাকলে হয়তো বা একটা কিছু গাইড করতে পারতো, বা আমার জায়গায় আম্মা ওই জায়গায় সংসারে হাল ধরত।
2: খুব অবাক হচ্ছি যে এই ভদ্রলোক তো কোনো না কোনো ভাবে খবর পাইছে, এইসব যারা জন্ম দিছে তার খবর একবারও নেওয়ার প্রয়োজন মনে করে। আমি তোমার বাবার কথা বলতেছি,
0: হ্যাঁ
2: নিঃসন্দেহে খবর গেছে, কোনো না কোনো
0: খবর গেছে, এটা আমার নানা বলছে, আমার নানা বলছে আর কি, এটা আমি জানি না, এটা আমি দেখিও নাই। আম্মা মারা যাওয়ার পর নাকি আমার দাদা আসছিল, সে নাকি 50,000 টাকা দিয়ে মানে নানাকে বলছে যে আপনি 50,000 টাকা রাখেন এটা ওর জন্য।
2: আমার নানা,
0: হ্যাঁ আমার নানা ফেরত দিয়ে দিছে, বলছে আমি যদি ওকে সারা জীবন পালতে মানে এই অবধি পালতে পারি, আমি সারা জীবন ওকে পালার ক্ষমতা রাখি, এই জন্যই হচ্ছে গিয়ে আমি ওকে রাখছি আমার কাছে, আপনাদের টাকার আমার কোনো দরকার নেই, আপনার টাকা নিয়ে চলে যান।
2: খোঁজও নেয়নি একবার?
0: না খোঁজও নেয় নাই, মানে চাইলে পারতো, কেননা আমার আম্মা আব্বার তো রিলেশনে বিয়ে ছিল, আম্মারা হচ্ছে নিচতলায় ভাড়া থাকতো, আব্বারা তিনতলায় থাকতো, মানে আমাদের যে মানে খুব দূরত্ব ছিল বিষয়টা তাও না।
2: দেখোনি তুমি?
0: না না, আম্মা কখনো বলে নাই, মানে যদি থাইকাও থাকে আমার আশেপাশে সে আম্মা কোনোদিন বলে নাই। না ইভেন আম্মা 5 বছর মানে ফাইভ, আমি যখন ফাইভে উঠছি সমাপনী পরীক্ষার সময় তো আব্বার নাম দিতেই হবে, বাবার নাম এটা লাগবে, সারা জীবন আমার মা আমার বাবার নামের জায়গায় তার বাবার নামের নাম বসাইতো, নামও বলতো না। দেন যখন ফাইভে বললো যে নানার নাম পাশে লিখে দিত, নানার নাম এইটা।
2: আচ্ছা,
0: তো পরে হচ্ছে ফাইভে যখন মানে স্কুল থেকে একটা প্রেশার আসলো যে সমাপনী পরীক্ষাটা দিতেই হবে, এটা তো আর হবে না, এটাতে এটা বললে হবে না,
2: বোর্ডের ব্যাপার।
0: হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমি জানছি আমার বাবার নাম শহীদুল ইসলাম।
2: তখন জানলা কি?
0: হ্যাঁ শহীদুল ইসলাম তখন জানছি।
2: এতদিন পর্যন্ত ছবিও দেখেনি?
0: না আম্মা ছবিও দেখায় নাই, আম্মা লাস্ট না আম্মা মানে আম্মা কখনো মানে আমাদের হচ্ছে একটা বাউন্ডারি ছিল যে বাচ্চা বাচ্চাই, আমার মামাও সেম যে বাচ্চা বাচ্চাই, বড়দের জিনিসপত্র হাত দেওয়া যাবে না, তো আমরা হাত দিতামও না, মানে আমরা ওইভাবেই বড় হয়েছি যে না বড়দের জিনিস আলাদা ছোটদের জিনিস আলাদা, তো আমরা হাতও দিইনি কখনো। তো এখন তারপর হচ্ছে লাস্ট যখন মানে এই নামটা প্রকাশ করতেই হয়েছে, তখন আম্মা ছবি দেখাইছে, ছবি দেখায় দেন হচ্ছে ছবিগুলো পুরাই দিছে যে আমরা ছবি, হ্যাঁ আমি দেখছি ছবি দেখে পুরাই দিছে যে আমার আর লাগবে না, তুই দেখছিস না, তোরে দেখানোর জন্য রাখছিলাম শেষ পুরাই দিলাম।
2: একবারই দেখছিস ছবি?
0: হ্যাঁ একবারই দেখছি, একবার দেখছি, আম্মা পুরাই দিছে সাথে সাথে যে দরকার নেই, যে তোর খোঁজ রাখে।
2: রিঅ্যাকশন কি ছিল যখন দেখলে ভদ্রলোকের ছবি?
0: আমার বাবা দেখতে খুব সুন্দর, আমি তখন এটাই বলছি যে মানে উনি খুব সুন্দর, ফর্সা লম্বা, মানে আমি মানে যতটুকু ছবিতে বুঝছি আর কি অনেক ফর্সা, আমি হচ্ছে জন্মের পর ওরকম ছিলাম, এখন ই হয়ে গেছি, অনেক ফর্সা, দেখতেও খুব সুন্দর, কিন্তু আমার এটা দেখার পর মনে হয়েছে এত সুন্দর মানুষ এরকম করে কেন,
2: এই রিঅ্যাকশন আছে।
0: হ্যাঁ এত সুন্দর মানুষ, দেখতে তো খুব সুন্দর লাগতেছে, মানে আমার আম্মার পাশে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে
2: না মনে হচ্ছে এটা আমার বাবা, এরকম ফিল আসছে?
0: না আমার ফিল আসে নাই, এটা আমার বাবা, কারণ আমার ওই অনুভূতি কাজ করতেছে না ওটা দেখার পর, ছবি দেখার পর।
2: এরকম টাইপের লোক দেখছো আশপাশে কখনো?
0: দেখছি, সেম আমাদের,
2: মানে তাকে দেখছো?
0: না না তাকে না, সেম মানে আমার বাবার বাড়ি যশোর, তো ওই রকম সেম আমাদের বাসায় একটা ভাড়াটি আসছে, ওনারও হচ্ছে উনি প্রেগনেন্ট মানে আমরা জানি না, তখন হচ্ছে কি আম্মা মারা গেছে আর কি, আম্মা মারা যাওয়ার পরে তো উনি আসছে আমাদের এখানে ভাড়া নিতে, আমার নানার আবার একটা রুলস ছিল, উনি হচ্ছে ছোট বাচ্চা ভাড়া দিত না, ছোট বেবি থাকলে ভাড়া দিতে চাইতো না, কেননা প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হয়, তো উনি যে প্রেগনেন্ট এটা তো উনি জানে না, তো ভাড়া দিয়ে দিছে, ওই বাচ্চাটা আমাদের বাসায় হয়েছে ছেলে বাবু, ওই লোকের বাড়িও যশোর, সেম কাজ সে করছে মানে ওই মহিলার সাথে, একদম আমি দেখতেছি আমার মার কাহিনীটা রিপিট হচ্ছে
2: তোমার ক্ষেত্রে যেমন 8 মাস বয়সে ছেলে
0: ছেলে রিপিট হচ্ছে, পুরোটা রিপিট হচ্ছে। উনি মহিলাটা মানে মানে ওই লোকটা আসলে মানে এটা বলা উচিত না, বডি শেমিং হয়ে যায় বা আল্লাহ তো সবাইকে সুন্দর বানাইছে, কিন্তু আসলে ওই লোকটা ওই মহিলার তুলনা অনেক সুন্দর ছিল, লোকটা অনেক ফর্সা লম্বা চওড়া খুব সুন্দর ছিল, মহিলাটা দেখতে এভারেজ ছিল, কালো ছিল, তো মানে এখন উনি হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো, ওই লোক কিছু করতো না, তো উনার না মানে উনার হাজবেন্ডকে নিয়ে খুব ইয়ে ছিল যে হ্যাঁ ইনসিকিউরিটি, আল্লাহ আমি যদি কিছু ইয়ে না করি তাহলে ও মনে আমাকে ছেড়ে চলে যাবে, পরে আমার কি হবে, আমি এত ভালো একটা হাজবেন্ড পাইছি এত বছর পরে। তো পরে কি হইলো, মহিলা যখন হসপিটালে ওনার সিজারে বেবিটা হয়েছে, উনি হসপিটালে এই এর মাঝখানে এই লোক বাসায় এসে টিভি মানে ওই মহিলা গার্মেন্টসে চাকরি করে যা যা জমাইছে এত বছরে, স্বর্ণের জিনিস, টিভি, ভালো ভালো যেগুলো আর কি জিনিস, উনি ওগুলো নিয়ে বিক্রি করে দিছে, বিক্রি করে ওনার মতো বাড়ি চলে গেছে। এখন ওই মহিলা যখন হসপিটাল থেকে ব্যাক করছে, আমরা তো জানি যে উনি ওনার ওয়াইফের জন্য এটা নিয়ে যাচ্ছে, আমরা আটকাই নেই। তো পরে আয়সা বলতেছে যে না এরকম, ও তো এরকম বিক্রি করে বাড়ি চলে গেছে, এখন তোমার ফোন টোন ধরতেছে না।
2: সেম ঘটনা
0: আমি বলছি কি বলেন এগুলা? পরে অবশ্য আমার মা এটা করে নাই যে ওই বাড়িতে গেছে একটা
2: সিনক্রিয়েট। আমি ফিরে আসি, সো একই ঘটনা এক্সপেরিয়েন্স
0: করছো। হ্যাঁ,
2: আনফরচুনেটলি ওই ভদ্রলোকের মাঝে তোমার যে বাবা তার মতো দেখতে টাইপের মানুষ, সেও একই ঘটনা ঘটে,
0: সেম জায়গার মানুষ, যশোর,
2: এই ছবি এবং একই এলাকা। যাই হোক, এই ছবির প্রশ্নে, চেহারার প্রশ্নে তোমার বিরক্তি ধরে গেছে।
0: হ্যাঁ, আমার ভালোই লাগে না।
2: ওকে, তারপর শুনি, তারপর বেরিয়ে।
0: আচ্ছা, তারপর হচ্ছে
2: গিয়ে সব স্ট্রাগল করতেছে তুমি, বাড়ি ঘর সব সামাল দিতে হচ্ছে, স্পেশালি ছেলেদের যা করা উচিত,
0: ছেলেদের যা করা উচিত। হ্যাঁ, কারণ আমাদের আশেপাশে কোনো মানে ছেলেও নাই ওই জায়গায়। ভাড়া দিত যারা, তারা হচ্ছে দেখা গেছে সিঙ্গেল দুইটা মেয়ে গার্মেন্টসে চাকরি করতেছে, ম্যাক্সিমাম নানা এগুলোই ভাড়া দিত, কারণ আমি একটা মেয়ে আছি বাড়িতে। তো দেখা গেছে যে ছেলে মানুষে খুব একটা ভাড়া দিত না, যে আমার একটা নাতি আছে বড় হচ্ছে, সো ওরটাও আমার দেখতে হবে। তো আমরা এরকম থাকতাম, এখন হচ্ছে গিয়ে দেন আমি বাড়ির সব কাজ করতেছি, করতে করতে দেখা গেছে যে এমন সময় কি হইলো, আমার হচ্ছে গিয়ে নানার মানে দিন মানে শরীরটা আরো খারাপ হইতে শুরু করলো। তো মানে নানা বুঝতেছে যে এখানে মনে হয় যে আমি মানে মানুষের একটা ফিল হয় না যে আমি হয়তো আর বাসবো না বেশি দিন। তো নানা এর মধ্যে কি করলো যে আমাদের বাড়িতে মোটামুটি ভালো একটা সম্পত্তির একটা ইয়ে আছে, তো নানা কখনো যায় নাই, তারা ভাইরা মারামারি করে জমি জমা নিয়ে মারামারি করে, সে কখনো এটার ভিতর যাইতেই চায় নাই। সে খালি ছয় মাসে একবার বাড়ি যাইতো, যায় ওই যে লিজ দেওয়া থাকতো টাকাগুলো নিয়ে আবার চলে আসতো, সে কখনোই হচ্ছে বাড়িতে যায় থাকতো না, সে চাইতো না আমরা যায় থাকি, কেন সে জানে মানে আমাদের বাড়ির পরিবেশটা কোনো একটা মেয়ে মানুষ থাকার মতো না। তো পরে নানা কি করলো, আমার বাড়ির মানে বাড়িতে একটা জমি আছে খুব সুন্দর, ওই জমিটা 3 বিঘা একদম এক দাগে, ওই জমিটা হচ্ছে আমার নামে লিখে দিয়ে দিল যে আমি বাঁচবো না হয়তো বা বেশি দিন, আমার ছেলে যে ওকে দেখবে এটার কোনো মানে আমি কোনো ভরসাই পাই না।
2: তোমার ম্যানেজার মামা?
0: হ্যাঁ হ্যাঁ, দেখবেই না, ও দেখবে না কোনোদিন। আচ্ছা বাদ, আমি আমি ওটা আমি করে দিয়ে যাই। আর যে গাজীপুরের বাড়ি ছিল ওটা প্রথমে কথা ছিল যে আমার মামা তো বোন হাফ আমি হাফ এরকম করে দিয়ে যাবে, কিন্তু পরে মামা প্রেশার ক্রিয়েট করা শুরু করলো যে ওরা বাচ্চা, ওরা বাচ্চা, ওরা ওদেরকে কেন দিবা, মানে আমার মামাতো বোন তো আমার থেকে আরো ছোট, ওরা বলছে ওরা বাচ্চা ওদেরকে কেন দিবা, ওদেরকে মানুষ মেরে ফেলবে, এই করবে সেই করবে। মানে এখন আমার নানা তো অসুস্থ, ওনারে এত বুঝাইলে পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে বাবা আমি বাড়ি তোরে দিয়ে যাব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। ওরা বলছে কি শর্ত? যে যতদিন চন্দ্রা আর তোর মা আছে, তোর মা যতদিন অ্যাটলিস্ট বেঁচে আছে ততদিন চন্দ্রা আর তোর মা এখানেই থাকবে, এই বাড়িতে থাকবে, তুই এ বাড়ি বেচতে পারবি না, যাই করিস বেচতে পারবি না। আচ্ছা ঠিক আছে, উনি এটা বলে বাড়িটাই লেখে নিছে সুন্দর। তার মোটামুটি এক দেড় মাস পরেই নানা মারা গেছে। নানা মারা যাওয়ার পর হঠাৎ করে নানাও মারা গেল। তো মারা যাওয়ার পরে আমরা আমি হচ্ছে গিয়ে মানে আমার এমন অবস্থা মানে আমি হঠাৎ ওই দিন কেন জানি মাথার মধ্যে একটা জিনিস ঢুকলো যে আমার মনে হয় কপাল থেকে ভাত খাওয়া উঠে গেল এরকম লাগতেছে। হ্যাঁ, এতদিনে মনে হয়েছে, আমার কখনো এটা মনে হয় নাই,
2: হ্যাঁ
0: ছাদ ছিল, কোনোদিনও এটা মনে হয় নাই, হঠাৎ কেন জানি মনে হলো যে আমার ভাত খাওয়া উঠে গেল কপাল থেকে। আমার যে সুখের ভাত খাইতেছিলাম, হয়তো বা কাজ করতেছিলাম, কিন্তু ওরা আমার ফ্যামিলি, ওদের জন্য কাজ করলাম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই যে সুখের ভাত, এই সুখের ভাত আর হবে না। গেল পরে মামা, তখন মেবি আমার বয়স 16 বছর চলে, নানিকে নিয়ে মামা বললো যে চলো তাহলে বাড়িতে। আমার মামা কি করলো, সারাদিন আসলো না, নানা মারা গেছে সকাল মানে দুপুর 12টায় আসলো না, সে সারাদিন আসলো না। আমি হচ্ছে পুরা মানে লাশ নিয়ে, আমি ফার্স্টে মানতেই পাই নাই উনি মারা গেছে, আমি অ্যাম্বুলেন্সে করে এত বৃষ্টি হাঁটু পানি পুরো সব জায়গায়, আমি উত্তরার 4-5টা হসপিটাল ঘুরছি, আমাকে কেউ কোনো ডেথ সার্টিফিকেট দেয় নাই, তার ছেলে নাই, তার ছেলে কোথায়, আমি বারবার ফোন দিচ্ছি, সে আমাকে বলছে আসতেছি আসতেছি, কোথা থেকে আসতেছে সেটাও বলে না। আচ্ছা আমি ঘুরতেছি, আমাকে তো কেউ দিচ্ছে না, আমি তো ছোট মানুষ, দেখতেছে যে ও কি করে নিয়ে আসছে একটা লাশ নিয়ে আসছে, ওকে কি একটা ডেথ সার্টিফিকেট বললেই হয়ে গেল নাকি, আমাকে কেউ দিচ্ছে না। তো আমি অনেক ইয়েটিয়ে করার পর আমার নানার একটা ভাগিনা জামাই আসছে, উনি আর্মি অফিসার, উনি আসছে, উনি এসে পরে হচ্ছে এটা মানে ক্লেম করাইছে, ডেথ সার্টিফিকেট ক্লেম করাইছে। ইভেন সে আমাকে অপর পাশ থেকে আমার মামা ধমকাইতেছে যে ডেথ সার্টিফিকেট ছাড়া তুই বাসায় আসতে পারবি না। পরে আমি বলছি আমি কি করবো, আমি আমাকে দিচ্ছে না তো আমাকে কেউ ডেথ সার্টিফিকেট। পরে আমি মনে হয় 6টার দিকে ডেথ সার্টিফিকেট, না 5টার দিকে ডেথ সার্টিফিকেট পাইলাম হাতে, দেন 6টার দিকে আমরা হচ্ছে গিয়ে আবার উত্তরা থেকে গাজীপুর গেলাম বাসায়। নানা এতক্ষণে শরীরটা শক্ত হয়ে গেছে, আমি হাত ধরাই ছিলাম ওই
2: হাত। আমরা অফিশিয়ালি কোন রকম কমিউনিকেশন ঢাকা এফএম এর অথরিটিস পক্ষ থেকে দিই না, ইনফ্যাক্ট যে স্টুডিওতে এসে অতিথিরা তাদের গল্প বলে, বাট এটা যদি কারো কাছে এনকাউন্টার মনে হয় তারা চাইলেই কিন্তু তাদের সাপক অবলম্বন করে আমাদের প্রোগ্রামে এসে কথা বলতেই পারেন। তারপরে ডেথ সার্টিফিকেট,
0: ডেথ সার্টিফিকেট দেন হচ্ছে কি, আমি নিয়ে আসলাম বাসায়, তো আমার মামা কি করলো আসলো, মানে ছয়টা সাড়ে ছয়টা দিকে দেখলাম সে বাসায় আসলো, আসার পরে সে প্রথমেই সে বাবার মুখ না দেখে প্রথমে ঘরের ভিতর ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমাদের একটা স্টিলের আলমারি ছিল, ওটার মধ্যে আমাদের জমি জমা ব্যাংক ব্যালেন্সের যত কাগজপত্র আর কি নানার ছিল সব ওইটাতে, ওটার ড্রয়ারে রাখা থাকতো, এটা সবাই জানতো। মামা আসলো, এসে আলমারি খুলে ফার্স্ট ওই কাগজপত্র ব্যাগে ভরলো, ভরার পরে সে তার বাবাকে দেখতে আসছে। মানে আমি পুরো ঘটনা দেখলাম যে উনি কি করে আমি একটু দেখি, আমার তো কাঁদতে কাঁদতে এদিকে কাহিল অবস্থা, আমার অবস্থা খুবই খারাপ, আমি তার উপর সারাদিন দৌড়াদৌড়ি করছি, আমার আমি নাই। পরে এইগুলো করার পরে আমি আর কিছু বলিনি, আমি কি বলবো ওনাকে। পরে জানাজা হইলো, জানাজা হওয়ার পর বলতেছে যে চলো তাহলে হচ্ছে ইয়ে করি, আব্বা তো মানে আমার নানা হচ্ছে কি তার বাবা মার সাথে, তার ইচ্ছা ছিল যে তার বাবা মার সাথে বাড়িতে তার হচ্ছে কবর হবে, উনি জায়গাও ঠিক করে রাখছিল, তো আমরা হচ্ছে ওখানে নিয়ে যাব ওনাকে, তো নিয়ে যাব এখন পাবনায় যাব, আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স ঠিক করছি একটা, তো সবাই আমরা মানে আমি আমার নানি মামা দেন হচ্ছে নানার ছোট ভাইরা আসছে বাড়ি থেকে তারা, তো আমরা হচ্ছে সবাই একসাথে যাইতেছি। তো এখন মামা হচ্ছে কোনা বাড়িতে, যখন গাড়ি কোনা বাড়ি অবধি গেছে তখন মামা নেমে বলতেছে যে আমি চলে যাই বাসায় চলে যাই, তো আমার ওই ছোট নানা মানে যে নানার ছোট ভাই সে বলতেছে যে কেন বাবা তুমি বাসায় কেন যাবা, তোমার বাবা মারা গেছে তুমি যাবা না, মাটি দিতে তো যাইতে হবে, তুমি তো ছেলে, তুমি তো একটাই ছেলে, তার তো বাচ্চা কাচ্চা নাই। তো পরে বলতেছে যে না মারাই তো গেছে গিয়ে আর কি হবে, আমি সবই শুনতেছি, আমি কিছুই বল মানে আমি কি বলবো, আমি কাকে বলবো। তারপরে বলতেছে যে দেখো, ওরা মানে ওই নানা বুঝাইলো যে দেখো এই জিনিসটা খুব খারাপ হয়ে যাবে, কেননা ঠিক আছে তোমার তোমার বাবার উপর ভালোবাসা নাই বুঝলাম, কিন্তু আমার তো গ্রামের মানুষ দশটা মানুষকে আমার কৈফিয়ত দিতে হবে যে তার একটাই ছেলে সে কেন আসেনি। তো আচ্ছা ঠিক আছে, সে অনেক কথা বলে তাকে রাজি করানো হলো, সে উঠলো গেল বাড়িতে, গেল বাড়িতে যাওয়ার পর মানে ঠিক আছে জানাজা হইলো সব ঠিকঠাক, এখন ডিসিশন এটা হইলো, এখন আমাকে নিয়ে শুরু হয়ে গেল ডিসিশন এটা হইলো আমি বাড়িতে থাকবো। পরম বলছেন বাড়িতে কেন থাকবো, আমার পড়ালেখা সব ওই জায়গায়, আমি সবকিছু ওই
2: জায়গায়,
0: না না পাবনায়, পাবনা হচ্ছে আমার নানা বাড়ি।
2: আচ্ছা ওখানে থাকতে হবে,
0: পাবনা হচ্ছে আমার নানা বাড়ি, তো বসে ওখানে থাকতে হবে। পরে বলছি কেন আমি এখানে কেন থাকবো, আমার ওখানে পড়ালেখা সবকিছু, আর এছাড়া তো আমি এটা বলছি তখন, আমি আমার কখনো এই অবধি আমার মা বলতে পারবে না আমি তার মুখের উপর কোনো তর্ক করছি, বা উনি যা বলছে সারা জীবনে, উনি যে আমাদের সাথে এত খারাপ করছে, এখন অবধি আমার বিয়ে হয়ে গেছে তাও আমি উনি যেটা বলে হ্যাঁ বলে জাস্ট চুপ করে থাকি, আমি কখনো বেয়াদবি করি মানে ওনার সাথে অ্যাটলিস্ট করি না। তো পরে বলতেছে যে না তোমার থাকতে হবে, আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে আমিও তো কিছু বলতে পারতেছি না, কেন আমার আসলে মাথায় তখন নাই আমি কী করবো, আমার যে মাথার ছাদ ছিল সেটা তো নাই, আমার এখন কী করা উচিত, আর একটা ষোলো বছরের মেয়ের মাথায় এর থেকে বেশি আসলে আসে না কিছু। তখন নানি বললো যে তোমার নানি তো হজে যাবে এবার আমার সাথে, তোমার নানিকে আমি নিয়ে যাই, তোমার নানি হচ্ছে আমার সাথে থাক আর তুমি বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাকে বাড়িতে থাকতে দিল। আমার মানে আমাদের বাড়ির সিচুয়েশন এরকম যে আমার দুই নানা মানে ছোট যে দুই নানা, নানার ছোট দুই ভাই, ওনারা দুইজন বাড়িতে থাকে। ছোট জনের ছেলে হচ্ছে গিয়ে জব করে ঢাকায়, উনি ঢাকায় থাকে, মেয়ের বাড়িও ঢাকায়, কিন্তু সেজো যে ওনার আর কি ওনার মেয়ের বাড়ি পাবনা শ্বশুর বাড়ি, আর ছেলেটা হচ্ছে গিয়ে একদম বাউন্ডুলে, বাউন্ডুলে বলতে কি মানে সব দিক দিয়ে সমস্যা, টাকা পয়সা চরিত্র সব দিক দিয়ে সমস্যা। তো ওনারাই হচ্ছে বেসিক্যালি আমাদের জমিগুলো আর কি ইয়ে করার চেষ্টা করছে, জোর করে দখল করার চেষ্টা করছে বা করতেছে করছে। তো এখন মানে এরকম হলো যে আমি থাকতেছি কিন্তু আমার ওখানে মন টিকছে খুব স্বাভাবিক, কেননা আমার ওখানে কেউ নাই, কথা বলার মতোও কেউ নাই, এটা এমন একটা নতুন জায়গা যেখানে আমি আশেপাশে কিছু চিনি না। তার উপরে এদের বাসার অবস্থা এরকম যে মানে আমার ওই নানার বাসায় অহরহ খারাপ মেয়ে আসতেছে, অহরহ চোখের সামনে এগুলো আমরা দেখতেছি, ইভেন আশেপাশে মানুষ কেউ কিছু বলতে পারতেছে না, কেন আমাদের মানে ওই জায়গায় আমাদের একটু প্রভাব বেশি, কিছু বলতে গেলেই মারামারি লেগে যাবে। তো ভাই মানুষ মানুষের শান্তি বজায় রাখে, এখানে তো আর কেউ আয়সা শুধু শুধু আপনার বাসায় আপনি যা খুশি করেন, আমার তো দেখার বিষয় না, তো কেউ কিছু বলে না। মানে আমার এগুলো দেখে এত খারাপ লাগতো, তো আমি আমার মামাকে বিষয়গুলো জানাইছি যে মামা বাড়িতে এগুলো এগুলো হচ্ছে, আমার বলে কি ধ্যাত এগুলো মিথ্যা কথা, ও হচ্ছে ঢাকায় আসার এগুলো ইয়ে করতেছে প্ল্যান করতেছে। পরে উনি বিশ্বাস করে নাই, তো আমি হচ্ছে প্ল্যান করা শুরু করলাম যে কিভাবে পালানো যায় এখান থেকে, কারণ আমি এখানে থাকলে আমি বাঁচবো না, এটা আসলে কোনো মানুষের থাকার মতো অবস্থা না, পরিস্থিতিও না। তো পরে আমাকে ইভেন উনি আমি যখন মানে আমি আলটিমেট ডিসিশন নেয়ার আগে এরকম কাহিনী হয়েছে, আমার ওই মামা আমাকে বলতেছে কি তোর তো অনেক জমি আছে, মানে বেসিক্যালি আমার নানা যে জমিটা আমাকে লিখে দিয়েছে, হ্যাঁ ওটার উপর সবার লোক সবার, তো এখন বলতেছে যে দেখ তুই তো ছোট মানুষ, তোর নানাজিরা তোকে লিখে দিয়ে গেছে ওটা অনেক দাম, তো ওটা তুই যদি এখনই সেল করিস এখনই মোটামুটি 80-90 লাখের মতো পাবি, আরো দিন গেলে তো জমির দাম বাড়বে, তো দেখ তোকে কেউ মেরে ফেলতে পারে এই সেই, তুই হচ্ছে আমি তোকে বিয়ে করব। পরে না আমি হা করে তাকায় আছি, আমার মামা,
2: কোন মামা
0: মানে চাচাতো মামা, আমি হা করে ওনার মুখের দিকে তাকায় আছি, হ্যাঁ হ্যাঁ বাউন্ডুলেটা, তাই আমি মামা আমার চেহারার দিকে হা করে তাকায় আছি যে কি বলে কি বলে, আমি মানে মামা মানে তো আমি সাজেও জানছি বাবাই, বাবার সমতুল্য মামা, সে কিভাবে এগুলা কথা আমাকে বলতে পারে। তখন আমি বুঝে গেলাম যে ওনারও খারাপ নজর আছে আমার উপরে, তার মানে আমার এখান থেকে পালাইতেই হবে, আর কোনো উপায় নাই। তো পরে আমি হচ্ছে গিয়ে মানে চিন্তা করতে থাকলাম কিভাবে এখান থেকে বের হব, কেননা আমাদের বাড়িটা এমন জায়গায় আশেপাশে সব আমাদেরই আত্মীয়, একবার যদি সে ঘর থেকে ফোন দিয়ে বলে যে ওকে পাওয়া যাচ্ছে না, আশপাশ থেকে সব আত্মীয়রা বের হয়ে আসবে আমাকে ধরে ফেলবে, এটা খুব স্বাভাবিক। তা আমি হচ্ছে চিন্তা করতে থাকলাম কেমনে কি করা যায়, তো আমি হচ্ছে মেবি কোরবানি ঈদের আগে আগে আমি হচ্ছে একটা ইয়ে করলাম যে আমার অনেক পেট ব্যথা করতেছে আমাকে হসপিটালে যাইতে হবে, তো যাতে করে আমাকে পাবনা শহর পর্যন্ত তারা নিয়ে যায়, তো শহর থেকে তো বের হওয়াটা ইজি, কারণ ওখানে অনেক মানুষ শহরে তার এত কিছু খেয়াল করবে না। তো আমি হচ্ছে এরকম কোরবানি ঈদের 15 দিন আগে গেলাম, আমি বলছি আমার অনেক পেট ব্যথা করতেছে, পরে বলছে যে কেন কি হয়েছে, আমি তো বলছি আমার অনেকদিন ধরে শরীর খারাপ আমাকে একটু ডক্টর দেখাইতে যাইতে হবে। তো আমার যে খালা মানে ওর যে বড় বোন ও আবার একটু নরম স্বভাবের মানুষ, পরে বলছে দেখ মেয়েটা মনে হয় অসুস্থ, তুই হচ্ছে ওকে নিয়ে আয় আমার বাসা তো এখানেই আয় সমস্যা নেই। তো কি করছে ওনারা আমাকে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গিয়ে আমাকে বসাইছে যে তুমি একটু বসো ডক্টর আসতেছে আমি একটু কথা বলে আসি, এই যে বসো কথা বলে আসি আমি আর মাস্ক দিয়ে নাই, আমি বের হয়ে এমন এক দৌড় দিছি যে যেই দিক যাবো আজকে যাবোই, এইখানে থাকবো না অ্যাটলিস্ট। পরে আমি একটা সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে আমি সিএনজি আলাকে বলছি যে ভাই দেখেন, মানে ওনাকে একটু মিথ্যা বলতেই হয়েছে আমার যে ভাই দেখেন আমার তো এরকম বিয়ে হয়েছে নতুন নতুন, আমি প্রেগনেন্ট, আমার ফ্যামিলি মানুষ চাচ্ছে যে আমাকে মানে অ্যাবর্শন করানোর জন্য প্লিজ আমাকে একটু এখান থেকে দূরে নিয়ে যান। তো উনি জিনিসটা বিশ্বাস করছে, করে হচ্ছে আমাকে খুব মানে দ্রুত চালায় ওই জায়গা থেকে সরাইছে, আগে সরানোর পর বলছে এবার বলছে আপনি কোথায় যাবেন, পরে আমি বলছি যে আমি তো আসলে ঢাকা যাব, এখন কোন দিক গেলে বেটার হয়, পরে বলছে যে আপনি সিরাজগঞ্জ যাইতে পারেন বা ঈশ্বরদী যাইতে পারেন, দুই জায়গায় যাইতে পারেন, ঈশ্বরদী থেকে ট্রেন পাবেন, সিরাজগঞ্জ থেকে বাস পাবেন, এখন কোন দিকে যাইতে চান, আমি বলছি যে সিরাজগঞ্জে মেবি কাছে হবে আপনি ওখানেই নিয়ে যান। তো উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি মানে আমার ফ্রেন্ড তখন হচ্ছে গিয়ে আমার কাছে ফোন টোন কিচ্ছু নাই, আমার আবার তখন মানে তখন ব্রেন ভালো ছিল মানে নাম্বার মুখস্থ থাকতো খুব, তো আমি হচ্ছে নাম্বার ইয়ে করে আমার ফ্রেন্ডকে ফোন দিছি, ফোন দিয়ে ওর থেকে টাকা নেয়, ওনাকে টাকা পে করে দেন হচ্ছে গিয়ে
2: আমার হাতে কিছুই ছিল না,
0: কিচ্ছু নাই, আমি খালি হাতে খালি আল্লাহর নামে বের হয়েছি বাসা থেকে যে এখান থেকে বাঁচতে পারলে অনেক কিছু হবে কিন্তু আমার এখান থেকে আগে সরতে হবে। তো পরে আমি হচ্ছে গিয়ে বের হয়েছি, বের হওয়ার মানে ওর কাছে টাকা নিয়ে ওনাকে পে করে দেন, বাসে উঠছি, বাসে উঠে দেন আমি গাজীপুর আসছি, মানে আমি তো চিনি তখন মানে মোটামুটি গাজীপুরের এগুলাই, কারণ আমি এখন ক্যান্টনমেন্টে কার কাছে যাবো, ওটা তো আমার ছোটবেলা ছিল, তো যেহেতু বড়বেলায় দুই একটা হলেও বন্ধু বান্ধবী আছে জুটাইছি স্কুল কলেজে, তো পরে আসলাম, আসার পরে
2: ফ্রেন্ডের সাথে তুমি কমিউনিকেট করলে?
0: হ্যাঁ ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করে দেন ও বললো যে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, যা হবে দেখা যাবে। পরে আসলাম, আসার পরে আমার এরকম অবস্থা হলো যে আমার তো কিছু নাই, আমি তো একটা মেয়ে মানুষ, এখন একটা ছেলে তখন মানে আমি এটা গল্প বলতেছি 16 সালের, এখন আমরা যেরকম নর্মালাইজ করি জিনিসগুলারে যে একটা ছেলে ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় যাইতে পারে, একটা মেয়ে ফ্রেন্ড একটা ছেলে ফ্রেন্ডের বাসায় যায়, এটা নর্মাল, কিন্তু 16 সালে এটা ছিল না, বিশেষ করে গাজীপুরের মতো এলাকায় তো অসম্ভব, যে তাদের কথা হলো মেয়ে ওরে বাবারে একটা ছেলের বন্ধু একটা মেয়ে কেমনে হবে, সম্ভব না, এটা অসম্ভব। তো এখন ওই ছেলে পড়লো আমার নিয়ে বিপদে যে ওরে দিয়ে ওরে নিয়ে কি করবে, যাবে যা হবে দেখা যাবে। পরে আসলাম, আসার পরে আমার এরকম অবস্থা হলো যে আমার তো কিছু নাই, আমি তো একটা মেয়ে মানুষ, এখন একটা ছেলে তখন মানে আমি এটা গল্প বলতেছি 16 সালের, এখন আমরা যেরকম নর্মালাইজ করি জিনিসগুলারে যে একটা ছেলে ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় যাইতে পারে, একটা মেয়ে ফ্রেন্ড একটা ছেলে ফ্রেন্ডের বাসায় যায়, এটা নর্মাল, কিন্তু 16 সালে এটা ছিল না, বিশেষ করে গাজীপুরের মতো এলাকায় তো অসম্ভব, যে তাদের কথা হলো মেয়ে ওরে বাবারে একটা ছেলের বন্ধু একটা মেয়ে কেমনে হবে, সম্ভব না, এটা অসম্ভব। তো এখন ওই ছেলে পড়লো আমার নিয়ে বিপদে যে ওরে দিয়ে ওরে নিয়ে কি করবো, এখন ও কি করলো।

0: ফোন দিয়ে বলতেছে যে দেখ দোস্ত আমার একটা ফ্রেন্ড আসছে, এরকম বিপদে পড়ছে একটু রাখ। এরকম করে একদিন একদিনে ওর বাসায়, একদিন ওর বাসায়, একদিন ওর বাসায়,
1: দেন মানে
0: হ্যাঁ ওর বিভিন্ন বান্ধবীর বাসায়। কেন আমার সেরকম কেউ বান্ধবী নাই, আমার যে দুই তিনজন ছিল তাদেরকে আমি নক দিচ্ছি, তারা না করে দিছে। তো ওর একটা বান্ধবীর বাসায় দেখা গেছে আজকে ওর বাসায়, কালকে ওর বাসায়, আজকে ওর বাসায় দুই দিন, কালকে ওর বাসায় একদিন, আবার
1: আরেকজনের বাসায়। যাওনি যখন তো কট হয়ে যাবে?
0: না না না কট না, গাজীপুরে তো কেউ নাই মামা ততদিনে। ও আমি এটা মিস করে গেছি যে মামা নানা মারা যাওয়ার তিন দিন পরে সে বাড়ি বিক্রি করে দিছে।
1: বিক্রি করে দিয়েছে?
0: হ্যাঁ বাড়ি একদম টোটালি বিক্রি করে দিছে। আমি না

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প, স্পেস আপনার নাম, স্পেস আপনার বয়স, স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়িতে
2: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শুনাইতে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক
0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: Kaka FM 90.4.
1: Çaradışı
0: Şabaşatı.
1: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
0: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।